lage akaswani difu adunthu ison kenang sot kapachini alam thearjik tha lang lang henlo e pran lang henlo chethelu lasi lang pachu ek dedri ki jonalang arniwang ta minute phopen minute kepa poran parklok pamera puthot pangsam thuanchi junangji lang kapasu ye pholi along amatsi pangsam nangji akapre ka pholi along jongsi pa joithu pulute labang sol lang chehutu detta hai dongkor lapen langtuk akung arai long lang pachiti wok long ledet nengji jongsi lason chiti wok do puluti laso dimalong bleaching powder mate bleaching du rik kalite tainangji ki junalang ki bi e alang bong mate phule kai keta diver nengji lapen lang ka chona hutta iri pen chipu phera abe ke do harlung pensi lang chosok nengji kena sot kapan chini alam jir ke laponik chotlo lake akaswani difu adunthu pinya sarlam the chontor torta phijuahi klokli mate kiduk pik ahem lamthe keman ke chohormu avete phiju ke dode komane ahem jongsi puruar lo sok ave pulote phiju ke avelo aphi ju si kavitang det apot ahita avedet po পুরোয়ারলো সক ইমুতা কাবিয়া ফানসি কিপুদাম আলামথে লাসি সারপালাম থেল চন্টরটরটা ফিজহি ক্লোকলে মাতে কিদুক পিক আহেম পিনিয়া সারলাম থেকে লাপন বেটল লাকে আকাশবাণী ডিফু নংলিটুম জামে কার্জুলং বম লাকে এফ এম বেন লংপেন মেগাহার্স ফারুই সিরাতক বড় সিরকেপ লাপেনকে নিউজ অন এয়ার এপেন্টা জাইমেক নংলিটুম আর্জুলং ইকজি আদুন্থু কার্বিলুন বারী মালুন জাইমেক আংডেং লং আসনসনালুন আর্জিগলোনা ততংটে প্রাংসি জর্সিং বে কিলুন আরফে কেপ্লাং আলুন আর্জিক সিনাং

명 매당지 파라이 랑랑 게 알루맹

0: লাকে আকাশবাণী দিফু নালিটুম জামিয়া কার্জুলংপম লাকে এফ এম বেনলংপেন মেগাহার্স ফারুই সিরাতক বৌরা সিরকেপ লাপেনকে নিউজ অন এয়ার এপেনটা জামেক নালিটুম আর্জুলং ইকজে আদুন্থু ক্লিমসমারা জামেক আং ডেঙলং দিফু এডভেন্টিস স্কুল তারা লাংসো আউসমারা তুমপেন চিংকি চেথান আর্জিক সিনাং
1: ফ্রংসি রেডিও কার্য আরা দান ফানসামে নিলিহীন পেনসুরি সুরি নিকাং সামা কার্ডম পাজার এগলো পিনিয়া যায় মেক লাকে অসমারাতম পেনসি চিঙ্কি চেথান পনপ অসমারাতম কেবাং লাকে দিফু অ্যাডভেন্টিস স্কুল পেনসি কেবাং তাংতে নন অসমারাতম পেন কা চিঙ্কি চেথান লে মাসাপ সাপ আর্জু পন এগলো নাং আফ্রাংসি নে পেনসো অসমার পেন চিঙ্কি পাং
2: ওর অ্যাবাউট টিচার্স
1: তাংতে নাং তুমি স্কুল লং নাং কপি পিসে কে ক্লেম লবিস
2: কিতাব পড়হি স্পোর্ট হাই ক্লেম
1: কিতাব পড়হি স্পোর্ট হাই হাই ক্লেম দি তচুর ল পুথত আদন্থু বংশ ফানসি নে হাং থু পে বংশ নাংমেন কে গছন ল
3: নেমেন কে চিংরিক্র
1: চিংরিক্র দি নাং পিনি আকাশবাণী দিফু লং কে বাং পেন কপি পিসি কিলুন পন ল মাতে কপি পিসি নাং কে থান পন ল
3: তুমি

0: free.
1: জুমে পিক আনল নাং কিলো নালুন কে পথত আদুন থান আর্জু থুলাং নাং মেন কে কসন লবংসো
0: হুন মিলিতে রাং পি
1: নাং পিনি দা কে বাং পেন কো পি পিস আসন সিকে ক্লাম গাং লবংসো
0: লুন কিলুন
1: লুন কিলুন দে কপি আলুন ল নাং কিলুন তে গাং কে
0: আই মাস্ট টেল জিসাস ওয়েন উই অল গেট টু হেভেন ইট ম্যাটারস টু দ্য মাস্টার
1: তাংতে নাং কিলুন আন আলুন কে কুমার আতুম সিনাং কে থান লবংসো
0: টিচার আতুম
1: টিচার আতুম সিকে থান দে তাংতে নাং কাচার লিয়াং ডেঙ্গে কান লবংসো
0: ক্লাস সেভেন
1: তা চুরল নাং মেন কে কসন লবংসো
0: ইরুলিন রং পিপি
1: তাংতে নাং পিনি কপি পিসি কেকলাম তেকাং লবংসো লাদাক বাং পেন
0: লুন কি লুন
1: কপি পি আলুন নাং কিলুন তেকাং গে
0: মোর অ্যাবাউট জিসাস আই মাস্ট টেল জিসাস
1: হুম
0: ওয়েন উই অল গেট টু হেভেন
1: লাপো হাই আলুন সি পিনি নাং তুম কি

ননহেত জং নং লিতুম সাজেন কা ঘর লামার জান পেনলুন অর্জুল ইকটাল লাকে আকাশবাণী দিফু আদুন্থু তালাস লামার জান পেনলুন অর্জুগল না আলুন কিলুন বাং আলকা ইয়াকনিক আলুন লাম থেকে মাসুম চেহেরা ততাংতে অর্জুক সেনা

0: Non hai già mangiato tu? Tiri makai, ajai meng ang deng along. Biso koi da akai lamu putak he wali ing tipi kitan pon lam jir nang litum arjulo ing tanglo. Adun tu mabel terang pi akai lamu putak he wali ing tipi pen kitan lam jir arjik sina.
1: Mebel terang pi. Karlitang mebel terang pi inut lo than bang pi la pen lun tok bang pi. Alang li mahang ke thek adim ke di phurong so pi. Pharo kri sir kebra pli kebra hini aninkan. Alang li ke Mikir Hill District Council ke mancheng ACM barim Karlitang khorsing terang la pen Karlitang hunmili timung pi atum aso pi lo. Alang li ahem asor ke Mikir Hill District Council ACM barim Karlitang Chandra Singh Teron henlo. Mebel terang pi alang li kai along pinan kido ingdeng hini. Kido cheng ke Chandra Singh aphan. Alang li pen osomar bahini chopathelo. Latum amen ke kaban teron pi doli lapen sarim teron lake ratul teron lo. Alang li tum osomar bahini chopate det api. Pharo kri sir kebra trok kep kep rapho aninkan. Thare po achiklo. Niphai hini arni achor Chandra Singh Teron abang sangtet cho endam juilo. Osomar bahini ahut pen ahem asor kachivoy jui ajok. Alang li mebel terang pi asomar kachela naji apan akisung dukoklo. Lasi alang li puthot Akorpo Karlitang Mohan Singh Teron pen chepachor thuloklo. Karbi akhai kachien kachedo ajutang alongke apinan thilot aphike akorpo aphan chepateng aron do. La pen apiso thilot aphike akorpi aphan chepateng aron do. Mohan Singh Teron pen kachepachor det aphi alang litum arloso bahini la pen pinso bangpli osomar chopathelo. Latum amen ke sangpi kache teron pi, sangpi kabin teron pi, sarim teron, thengchum teron, mindar teron la pen, karlitang mirlong teron. Mebel terang pi, lo kecharli ke chengdun ke arta ateng pen, derchet asonlo. Derchet sita alang li sarbura khorsing terang abang silong Pine Mount School along toy dun si lo pacharli dun lo. Hadak pen class 6 ang deng. Mate trok ang deng pas det api puthot Guwahati an 1-2 si high school pacharli dun thulo. Pharokre sir kebra trok kep kebra isi aninkan. Alang li hadak pen si metric nang ke pas lo. Metric ke pas puthot aninkan api ke alang li Chandra Singh Teron pen chepachor phitlo. Chepachor det aphi alang li Hongkram Primary School along lo thandun lang. Bangso aphi Hongkram pen difu transfer chewan det si difu basic school along thandun thulo. Basic school along binang an aninkan lo than det aphi puthot difu Amlapoti School along an transfer chepon thu det lilo. Lason si alang li inut mesen athan bang nang cheman lu. Alang li inut karbi ang bong. Kachitang nai lun si pi an parata te ot pi bang. Lun tok bang lapen, lo tok bang. Alang li ke tok alun hai hui pini arni anta karju aning ke hang atum du olang. Alang li ke tok alun hai hui alam the ke lapuson hen lu. O ne kaching hon nai abang. Wang tha I boy wang tha nang men tam hidi arni kang sam bolong kom nang kang jar alin niseng nang phan che matha dam hun melan aju nang phan thek long thek win thek wan lapen ning dolang manang ning dolang ma ni phan bon ta ni ke ning dolang la an parata alang li pinang an kinang sot akitap tok te kang si pini la met lam chong apuru along tang cho dun lo la hai akitab amen ke la hen lo kuntiri puhoror rengoni lamde la pen larta mebel te rang pi inut me sen lo than bang na pen karbi ajutang jubat kaching hon abang pi sitame pini ilitum angbong pen avelu alangli pharo kris sirkepra sirkep kep bra pho aningkan si arong kachiboy alangli arong kachiboy ahut ke arta ningkan phokebra hini anwerlang alangli ke tok akitap la pen kaboche alunjir hai hui pini karbi akhi adat ason si nangchiman lo
0: lapona porang litum tire makaya jai me kang denga long mabel terang pi akaila mo putha hevali ti pi ke than pon lam jernang litum arjulong tang lo lake akaswani difu
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতে মাতি হ
3: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
3: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দো জে আর নি আলাম পাংরি পাং দন আদাম সার আর নি মহাং কে থে কা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
2: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নং জিকে
3: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চে থান বা প্রাং দা চক জি
2: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
3: ওয়াং ইক নই লাদা কাশোনি দিফু আলং
0: লাকে আকাশবাণী দিফু নাং লিতুম জামে কার্জুলং বম লাকে এফএম বেনালং মেগাহার্স ফারুই সিল তক বড় সিরকেপ লাপেন কে নিউজ অন এয়ার এপেন্টা জাইমেক নাং লিতুম আরজুলো ইক জি আদুন্থু লামকান আজামেক আং দেং আলং লাবাং সো লামকান কে তক বাং সাং পি প্রমিলা কিলিং পি সাং তিলাং সো সো চেং ধেন্টা কার্বিয়াং লং লাপেন লাবাং সো আলামকান আলং কাচেপারজান আতুম লাকে সার এ তেরন কাচেপারজান আবাং স্যামসন ইংটি লং সিং তেরন কাচেপারজান রোমেন ইংটি আমলং তেরন কাচেপারজান পন ফান্ডার তেরন থেংটম তেরন কাচেপারজান থেংসং ইংটি সাম্প্রি তেরন পি কাচেপারজান দোহমি ইংলেং পি মালিন তেরন পি কাচেপারজান সেংকান কিমি ইংটি পি সাংকুর তেরন কাচেপারজান পন আনন্দ ইংটি মিরদান তিমুং পি কাচেপারজান পন লাকে হুনমন রংহাং পি লাপেন লাবাংস

0: Wajah me ke pacu na bang laki, ake hai Pradeep Rongphar lapen kacirabdun. Abang laki Samson inti. Totangte, Arjik Sinang, Hong Hap Pu Alamkan.
1: Pinilamkan aning ke hangatumaphan puthot honghap polamkan nangwan pilo labang so lamkan ke tok abang laki sangpi promila killing pi sangti langso socheng denta karbiang long lapen labang so lamkan along kache parjana tum laki sar et teron kache parjana bang Samson ingti long sing teron kache parjan pon roman ingti amlong teron কাছে পারজান পন ফান্ডার টেরন থেংতম তেরন কাছে পারজান পন থেংসং ইংটি সামফ্রি তেরন পি কাছে পারজান দহুমি ইংলেং পি মালিন তেরন পি কাছে পারজান সেংকান কি মি ইংটি পি সাংকুর তেরন কাছে পারজান পন আনন্দ ইংটি মিরডান তিমুং পি কাছে পারজান পন লাকি হুনমন রংহাং পি আতুম হেনলু লাপেন লাবাং সোয়াজাই মেক কাপাছু না বাং লাকি আকে হাই প্রদীপ রংফার লাপেন কাছেরাপ দুন আবাং স্যামসন ইংটি ততাংতে আর্জু ইক সিনাং কেছেংসি হংহাপু আলামকান

0: লাহায়া সাহাব আতুমকে ননান্দা ধুরথে লাপর হে
1: আম লং এ সাতলা আফান ছাড়লি নামবমকে আর জোটা পেন আন নাম এক জাং দেড় কি মাটি আমি এক পাজাং না
2: নেলি থন্দুন পয়েন্টে
0: নেলে থন্দুন জিতা ননকে নেমে কাছে চার চে পেন যোগ পেনান কাশিক সাক দকক দিতি তি
1: চকলো তিপুল হাই কি না না মাথা দো না নিলো নেতুম বিহে কু কো আন লো মা কাছে পাদুক নাং জি পাদুক টাং দেলো কে
0: লাকে মা জক আসার বুড়া তা ক্লেম নাং পো তিপো আসো মা রাফানসি জক তা কাছে পাদুক পিকে মাতি পো মা গালি মা
1: না আঙ্কে নেতুম আফান না মাথা লক পু আনছট গালি মাতি পো লং রি লং পাতা নাং পুঠাক সে আর পু লাপেন রং রূপ তা কাছে লাং নাং হা বরেং তা কাছে লাং নাং দুপ পিকে
0: নে আনবেদ কালিলো পো নাং তা নাং পে থি লট পেনকে লোকাচারলি তা পাবেং হয় লো মেট্রিক আহু তা নাংকে ফার্স্ট ডিভিশন লান তা কালিলা লেটার তা লং সেট সিতামে নাং কলেজ দুন লং লে দেলো নাং বং তো ফান কাছে মাথা জয় নি লোপো
1: কালাং লোপো বন তা ননকে ইতুম হেম তা বাং হেম তেং লো লাপেন নে বং আতুম তা বাং বাং আতুম আনসো ছিল সামফ্রি তা মেট্রিক উন লো আমলং তা নন বিএ ফাইনাল কি পিপো মুঠে ননলা থেং তমান হলো চহয় তং বাতাই হিনি কে থম মেট্রিক কি পিতা কি উন এদেলো নিজ
0: লাথেং তং থু লকে আকাই তা উন এলো পো কে পাজি কালি মর্নিসি কে ইতুম হেম নাং কে পাবির জিয়া বাং লোলা
1: চিনি নে দেলো পো থান পান বাং মেলো জ
0: নাং তা চেপানিং দিং পিকলো পো কোয়ান নাং তা কা চেপানিং দিং দেপ পো
1: আপো নলে রগলতে কো নাট লগে কাট পো তো পো লহায় লাম কে চে থান মারে নাং নেলো নেতা সাহেম কে দাম নাং জিয়া পোলো জ
0: দাদা লহায় ও সমার কে কপি চং হয় লাং নে মালিন ও মালিন
2: কপি লফু
0: জোলা নাং বং মালিন ফান থাং তা থেক থে মাপু
2: এ লান তে নি ফান সং কি পুলোলা
0: ও না তো স্কুল কে পঞ্জিয়া ফ্লাক্স আলং লাং চো থাই লো মা
3: ফু নি কে লাং আং সামসি কে পন
2: নেতালো
0: লাং কে সোলে পন হানাং নি আলং জোহাং দাম নন নাং পা থাই দুন না কালি তে নাং তো ম্যালেরিয়া আলং লকপু
3: গুড মর্নিং টু ইউ টু 3 4
4: ও কুপিলো লাগে
2: নিতুমা ফান গে কি থুনং পানের লো লং লেকে
0: বাং নাং নু কে জো পাং থাং কিতাব কাপড় হে কে আদা প্রাং কে লাস থেরো জনি চে কর লিপো পুসি আমে জাং জইল
3: ও লাসি নন কি থুরল দি নিসানং এন পি দাম পদেব নু নি নিয়া নু ওয়েট কো আন লগে ক্লেম দেত পো
0: সরল তুমকে বিহেক পেন্তা আদেং জুচিনি দেত পুয়ান্তে পুহেন লইজু
2: নেমাতা থেক হে ফু
4: নাংতা থেক পতি ক
3: অনুসা
2: অনু নি ফুগি পু লাঙ্গাং সামজুন লতে মেলেরিয়া লং লগি পতে
0: ও লানাং নু থেক লকে না পাথান ল নাং
4: লাঙ্গাং সাম কি জন পড়লে মেলেরিয়া কে লং কে কালি পন্তা এ যারা চিত্তিম মাতে চিত্তিম তা আপি আলো দোমাদি ক আমেন কে এনোফেলিস লাতুমলে এ চেকলতি ইভি আকে এরা লং দুন পো ইভি ফালাং নো পো আনকে মেলেরিয়া লং লক পো চিনি ল
3: ইতমা হেম তালা পুসরে চিত্তিম দোমা
4: দুলো লাগে দং আলং হাবিত হারাম বুন পিনে নে আলং সি কে দোলো লাহেন ল বুন পিনে নে হেমা দুমবার লংলি লাসিনাং তুমতা বারি দেই
2: নেকেবার বে কে জ মালিন সি কে বার বার কে
3: মিতাবার বি হেদি নো
0: কারজুলে আরজুদুন পামে নয় হে নাং তুম
4: ও নে নাং থান পদে মেলেরিয়া কে সোলং লতে মুনিরা তুম আফু সোপো কিচুং হু হু হু পুপো চিনল
2: লাপুল আন কে
4: লাসো কে সো কে হেদি চেলাং দুন দাব দি পুলোতে বাদ বম্পো ইং থিন ইং ফোরটা হেনো বম্পো এ বাং ইবিতা হেনো বম্পো চোকলেন থেক থে চোদাম থেক থে এ বাংতা ইকলুন পো চিনি ল মা
3: আনতে নু মেলেরিয়া পালং লে দেজে ফান কুপি লাইলি ক্লেম নাং পো
2: লানতে চিত্তি মা ফান আর প্লুঙ্গাং পো লাপু হো
4: হাই কোনাং তা
0: লানতে আজু এ মে কে জাং আহুত ইতুম চিত্তি মা লান চি হিং নাং পো লাপেন দিদি তিয়া দোয়াই আপ নাং পো হেম কম হেম রাই পাং থাই নাং পো লাপেন লাং বুং লাং প্লেট আনতা ইতুম অর লাভ নাং পো চিনি লব
2: ও কালাং মা আকৌ এ ব্যাং বিথে তা দোয়াই চি হিমে

0: Denmark.
1: আর ভ্লুংতং থেক থেয়া গোসি থিল লট লতি ক
2: আন্তে নি ফুকে চং হইসা কিং তে কক জক ল
0: ওই তি ফুনা গা চেন কই মা
3: এ লানতে জে থানতে তো মোসো ই থাং পু হাকো নাং ফি নাং ফু তু কাচিনি নে পলু লাপেনা দোয়াইতা হালা সহুকে আবেদের পল
1: লানতে একদি পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম বুপু হে নাং তোমার জুলং লব
2: এ লালে ও সুমারা তোমা ফান হসপিটাল লং দোবাই কে পা চুচু হে
0: এ লানতে হো ডাক তা হো
1: হাকো হোটকে লাস দাওয়াই আবে দেলু লাতে ইসিয়া কিসু অপিলু লাকে আমহ্যাং থেক দেব পেন 0 to 5 years মতে নিঙ্কান ফ আর্টা আও সোমারা তোমা ফানসি বাংসু অপি আবাং বেনা বাঙালং দোকক তিতি তাং হো
3: লাসি নিঙ্কান ফ আর্তা তুম আনসি বাংস দোয়াই চুলং চলু
2: নাংকে চুদুন লং রে দিয়াসি লাসু অপি নাং বাং লং দোকক লো দিফু
3: কালাং লু লাসি নেকে হংহাব দেড় লো জু
1: লালু পুলিও কে সোলং লকতে মাত নেকে আকেং তে কক পো মাত নেকে আরি কালি তে আমেক সে তামে হেনো পো লাসি নাং ফু তা কেং তে কক জক লো তিক
2: ও ফু নিতুম নাং ফানাং চার বেগ রে রে নিতুম আফান্তা নাং উন পু বন্দি
3: ও নাং উন পোতে লাগে
1: মাথা নাং নেলো তিনি নন কি লাগে মা জগ ফান্তা উন এলো
3: চেনাম তা কেঙ্ক ফান ইংলিশ পেন কপুল
2: হ্যান্ডিকেপ লেম্পু
0: হিন্দি পেন এপা হ্যাস পুলো
1: লাপেন কার্বি পেন কে হংহাপ পুলো দি
3: বন্তা নেকে হংহাপ পুসিতা মে কাপড় হি গাছে পা দুঃখ পে না জকসি ও রেং চকলেম দুন থেকলু ন নাংতুম কেদো ব মা হেমতা নেসি কি কিমলু নাং পো আফানতা পাপড় হেলু নেকে নাংতুম কা হং হাব হে তুম আনতা সোসেলো গমালি
2: কালাং লো ফু নিতুম চলো নিতুম নিরি মেসে নেকিং মেসে না তুমকে নাঙান বাগতাকে ঠিক থিতে আজি মাপি মাফু
0: নেকে নাং সে চেত পড়ে জিফু লাপেন ভারী ভারিয়া বিল্ডিং দা কিমি গাড়ি তা নাম পপু ফান লাপেন নিনু তুম ফান আনা থাপন পো
1: আহে কসান কুড়ংতা লা আনা কে জয় কালি ওসু নাং লাহাই গে ক্লেম জি পুলোতে কাপড় হি চপা দু পিক ডাং জি চিনি ল কাপড় হি আপর নাং তু নানি পেঞ্চে ভং চট কে চকচে কারেস দু নাং জি চিনি ল সানকুর
0: অ
3: লাপেনি সোনালাম নাং তুম নাং রি মেসেন নাং কেং মেসেন সিতামে নিসন আন নাং উন্দুন দে জংসি নাং নিং হং হাম দেট পুলোতে
4: লা নাং তুম বাহিনী মালিন পেন সাংকুর আদা প্রাং দা প্রাং পিসি নাং কাহরি সায় থেকে দো
1: কাহরি কালি তিক নিতুম কে মেলেরিয়া পেন পোলিও আকে সো আলাম সে কাছে থান জো
4: চে থান জয় জয় আং বেল
3: এ হেম বুতাং দেলে ক আহুত পেনকে ইং নেক সয় তা দোপো আহুত পেনকে চিরু জো তা দোপো
4: এনতে পিসি নিফা নিমে কে জাং না পা দিস্তাবারে নাং পোলা
1: এ ক নাং মুতে লা সো সো মারা তুম নাং মাথা থেক মুজো
4: নাং তুমকে কাহে কে তা নিফানকে কাহেং নলো বাং আফানসি আকে মে পুদামজি গে
3: বাং হা কমারা বাংল লামালিন পেন সানকুর ফান্তং নাং বাং কে থেকমা
4: বাং তেমাতি লাহাই তুম বাং অসমার কালি পুহে
1: কুপুসি নাং বাং পুকি পুদাম ল থের রাগ রে ই ইক নার যদি নং লক তে কুপি লগা মাথা প
5: মালিন সাংকুর দা স্কুল দাম নাং পো দা কপি সে চিং চেক সাই ল
3: কপি আলাং কায় আবাং লিল থেংতমা সাইকে কেথে আং আতুরসি কিপি বন্তা ইতুমা হেমা থেংতমকে কাং তিং আতুরসি ই কিপি লাহাই অস মারা ফানসি বাং কিতিন কে
4: কিতিন আলাম কালি চুপেলো নি কারজুলং
1: কপি লন্দে নাং কারজুলং কে
3: কপি লগা চিনি দু না
5: থেংতম নিং জে রিবং নাং লাহাই আলাম ই ইক নাং চার জুদুন লং লক জি মালিন পেনসাং কুরফান জিনসোরা নাং কাচিনিয়ালাম আন্তা চিনি জয়নু
3: পিলো না চিনি ইংরেং নত
1: আই ক প্লিজ দা দা সাজু নামো নাকে এপোকে হাই প্রেসার ডো টেনশন পিলোতে অটোমেটিক আপ্রাণ হেঙ্ন দাকলিপো
4: দো জয় নাং তা নাং নি ই গালি গালি নাং সন থদ কি লুকে নি থেকলং লেলাং লাসো সা বুড়া আফান কি ই ইক লংসিং চং থুই দেডলু আথেমা আলাং কেলা ইতুমালং লে ফেলাং হে মেরে রা জয় নে পেন্সি ইপো ইনি নাং ফা নি ফানাতা নাং মই রুবলো
3: থেরাং রে মা

0: lahai alam kanin je arnam ason ai ga phan nang lason ke bok he
1: lason puri he bong i i ga phan ajja da lam le do pusita asumarang nu ki chingchek nang ne ke mati ko moi tum bang phli le chingki jom lo nang ning ki thipen ke nang me na phan ta le avelo bang phan ta le velo problem ke subjectly create thu rong po
2: কপি ইসি গাছিং কি আছে থেরয় লগমালি হ
0: লা স থেং তম নিল কারবো কে
3: থেং তম দা বং দা সাজুন দাম নন দা দারিং তে বোলা লং সি দলো
4: নীল ফান কে সা এ জয় নং কি পি এ ফান তা পরাবে নংলিতা দা আহেম নিসি আজুত সিলো বন্তা নে আজুত সি আসন কাং হন লংলে বাংসো আসম মার বাংহিনি এ ফান্সি চবর প্রং প্রাং তি তি
2: লাতুম দা নং বং লোকে মাতি ক পুগালি নং তা লাতুম আ ফান কাং হন পন্থু নং পু
4: লাহে কালাং মা
5: অপো অপো
6: অপো
5: অপো
0: হা বিহেক পেন নাং পে থিলট পেন কে নাং নিলং নাং হাছে পা দুক দুনসি নাং ফান্তা মালি না তুমা ফানা সনসি নাং কাং হন জকসি নাং তা কে থি দুন লো
1: লাহা এলাম নাং গো পুসি কাতে নে দেত মাতি বং
3: নেলি সে তামি নাং লি মে হাই গা চং ভিয়ার্নিং কান ফলো বন্তা এলি ইক নাং কাং হন থুপি কা জকসি নেলি তালা দাক কে দো বম লো লাহাই আলাম জকসি লাহাইও সুমার ফান ক্যাং হন পনলু থান ব্যাগ নীলি নেংলে কি দুলাংমা
4: আবে তেলো মিসেলো দোকাসনতে আন সুসি পকাসি এক্সাক নং তাং থেক ই নং পাং থেক তত পু
2: থ্যাংক তম নানে ফান নাং নিং চপা জাং রেম আনে পুনন বন্তা মানলিন পেনশন কুরা পাই ফান থ্যাংক দা পুরি না থ্যাংক দা পুরি
1: থ্যাংক তম নাং আফি অং বাদ অং লো নাং শুনলাম কাছে দানবারে জিতে নিতে থেক হে বন্ত লাহাই আল্লাম কে আলে আবি কি মাতি ক
0: নাং তো মনে থিলত আনি নাং অক চিচু লাভজিলে
3: পানিং জে বম ননে দা ইক সাই হেম দাম ইক নুন মালিন সানকুর দা স্কুল দাম নাম পো
2: মালিন সানকুর দা নানি আলো স্কুল দু নন্দা নেতা সাই হেম দাম পো
1: দা দা সানকুর মালিন দাম রেন্তি নন ওই পেনে পেনা আতঙ্কা লংতে এডজেলা পেনাওয়ান পিঠা ক
0: দা দাবৃতি নট লা সমে থানকে ইং উক বম পো আপর চে ফেলাং নো ই নাং নেলো লা দেরলে ইতুমা সাই কা লীলা
4: থালাং নাং পিনি টাঙ্কা লং লোতে সুরি ইং কয় নেফা নি পিনাং জি পিলো নাংলা ইনুয়েট কিছু ই এট নাং জি
0: সুরি ইং কয় নাং নাং হো পেন তং কানিং জে মা মা কোনা পেন কানিং জে ল
1: ভাই কোনাং তা নিকোলেস কি দুনা বাংনিং কে আনা তাংকা কে পাদাম লং লেলাং নাং চং হয় পোমাতি ক
4: কাম দোলো কুপিলো লা নে লাদাক আহেম মুনিত বু
2: নে নাং ফান লা আনা তাংকা নাং পিজি জং সি নাং মেসিয়ান পোলো তাংতে মতে নাং জং সি নে ফান ইক পু নিহাং পামি আসন্তে বন্তা
4: লা পুলুতে নাং আমাতা নি কালি হে আথেমা নাং ফান কে নে পাইসি হা দিফু হসপিটাল লং পে নাং কে ওয়ান পুতে কুমার নে আ বেঙ্গলি আসো কে নাং কে নি ইক পো
2: থ্যাংক থ্যাংক টম
0: আম লং লা পেন সামপ্রি থ্যাংক টম
1: থ্যাংক টম থ্যাংক টম
6: অপো অপো চিরুরি
5: চিরুরি
6: অপো থর্ণ
5: থর্ণ
6: অপো
3: সাংকুর মালিন দা স্কুল দা
6: উনি অপো কে অপো অপো
5: অপো নাং নিং চপ অরি নি তুম দু ককে মালিন পেন নে নাং লাই পো চিরুরি প্লিজ পেন পো চিরুরি নয়
0: চেলাং থা নাং মে থাং কে থাং তা থেক থেলো কাপড় হি মাকে থেক সাই কে ক্লেম মাকে থেক কাই তা বাঙা ফান কে হাং লাপেন বাঙা ফান কে লাং এ লাহেন লো থেরাক রে সালানা নন সেন্স

0: lama sap sap e bong atumang nu nang la hai la ning ji ji det nang ji por lo bong athema latum ki non se ang tuk lang hen up lang tu ga por hu chordon ak pulote kupulo mua che ki do po hem ri kupi be no ka chuk kim po latuma phanta itum si ke lang po nang po a chek le ke pa ke ke de ji a phanta me itum lo ke pan ka pang thai du nang ji আদুং রাই আরিকাং তা পাহু ভেদের নাংপু নাং চিনি নাং জিমাতি কপিল
1: নে আংতন থাইলা
2: কো আনল নাং কেবান

0: उनजी बिनिंग आंग तुकले नांग वान एसिता मोनिंग दे वांग थुई लांग उनजी मना वान थाई उनजी मा
1: पो नांग तुमचे भोंगसा नांग ने लो दोखलिम नॉट ने सिगी चौक चलो दोखलिम नॉट पाय ओ पाय कॉपी से नांग दागा हेम निकी वान देलो मा नांगले निजिन सो सेरा निवान विदे दसंते पिनी ने लहे अर्जु जो प्लॉट जी अपोलो हा ना ने ना ले ने वादम फिर दसंते थांग ची पुथेक थे अको बांग सो पीर थे पेन ची ओ कांग लोंग जी अपोलो पाय ओ पाय
0: Long sing, la pusana lam ning ye ripo. Nang pe akar yong aning oi lak ji. Kalang, ahok te ma, nang ke ne ok ni vi mate, nang pe ok a vi pen le ke man ka li. Bonta, la so a hem a pan, nang nang pi nang po a pan, nang mu mar a pan, nang ka che ma tha pen a jok. Metric exam along, first division ke thom a subject le tar long set anta, ko les dun long le de lu. Nang pai thi lot pen la so a tiru kereng sapi theng to ma o so akko katang nak kachiru nerlo sini sini jo pang thang la pu ne le ka hong hap la penam parta wo reng awar saita che dam nang kok lu po nang bong a tuma phan kalana an si nang ke la puan velu
2: la hai alam ke ma sap ta ani a ve ke non the ta na por si banglam karju ni ige phan la sona lam ki pu thek lu
3: nang tuma phan ke ইক নং মই রূপ রো রুইপি কে লাগে
1: লাংথা মালে নাপাই জো পিনিয়া নি নাংথা নেপাই তা নেফানে ওতে কাংবু নাংলাং দুনথা নাংলং ফান মালিন পেনশন কর্তা পিনিয়ান কে চিচিনি লো আলাং তুম আপাই তাবে আফি তাবে আপুনু তাবে এ আফু তাবে মায়ক তাবে নে কুসন লো মালিন সানকুর
0: পো লং সিং পুরী নাং লা সোনালাম পুরী পো
2: পো চিরুরি নন ওপো চিরুরি ইগলং এপো কে হাই প্রেসার ডো তিক আন্তকালি লাং হার্ট ট্রবল দা দো ইতুম টেনশন পিনাং নেলো প্লিজ কামান ইক
1: পো সো সরি পো দা আমল এপো ফান পাবে বেদামল না
4: পিনি কে চেং সি হং হাপু আংকুং কে লাপোয়ান সি কাংটন ইকলো লাপোয়ান পড়াং লেতুম লামকা না যায় মেঘ হং হাপু আর্জুলং ইকতংল লাকে আকাশবাণী দিফু আদন থু এসন কেনং সট কপচনি লাম থে আর জিক থা নালি তুম জং সি কচনিং রে লুন জি আর জিং তুম পুলোতে আলম বিলম জাই মেক আলং লে হোয়াটসঅ্যাপ নং লো ইকন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 হোয়াটসঅ্যাপ আলং কে টক নং জি কে লাপু হেনল জাই মেক আমেন আলম বিলম কমাচি কিলুন মা লুনসে পি লুনসে পো আমেন আলুন আলাম থে আসাপসো তকনংজি কার্জু কাংতুং আতুম কেদোয়াদিম মাতে আরং আমেন লাপেন কার্জু কাংতুং আতুম আমেন আলম বিলম আজাই মেকে ইরোয়েলং বাটাই হিনিসি রদ পার্জুচত লাকে বহমকুরু আর্নি আদা পরফাই নির্কেব্রামি থংকেব আপর লাপেন আজো পরফাই সিরকেব্রামি থংকেব আপর কেনাং সৎ কপাচিনি আলাম জিরকে লাপনিক চটলো

0: lake akaswani difu nalitum jaime karjulong bom lake fm benalong megahertz pharoi siratok bora sirkep lapen ke news on air app ajaimek penta nalitum arjulong ji aduntu dipali ingtipi aningar lo alamthe arjik sina
1: কার্ডম নীলি মেন কে দীপালী ইং টিপি নীলি রং মিরদান আর রং সিদু নীলি পিনি লাদাখ নিজে কাংটুং বাং কে লালো নীলি সেল্ফ হেল্প গ্রুপ কেডো দুন পেন নীলি কেচিং থুর আবার সাই কেলং রাসন থাক থাকসি কাদু কবি সরলো ফান্স তামে নীলি হিন পেন পিনি নিজে কাংটুং বাং কে লালো সেল্ফ হেল্প গ্রুপ দু দুন পেন মিঠাং কেং চার্জাব বিফান লাদাখ লিতুম কেচে বর ই লাদাখ আবার সাইলং চুকলেম সোদা মামুস তামে সরকার হিন বেঞ্চ তামে নীলি তুমফান সেল্ফ হেল্প গ্রুপ আফান লাহাই হুই কেরাব ইকি পিডো লাসি লাহাই হুই আ কেরাব লং দুন পেন ইমিথাং আংবং কাদুরে কাবে হাইস তামে ইলি তুম লাহাই পেন লাহাই কাদুরে কাবে বাঙ্গে ইলি তুম চিপাবির উন পেন লান সোসে কেসিং থুর দুন ফান বাঙ্গে ইলি তুম আজাকং লাদাখ পেন তামে লং পঞ্জি লাসি সরলো আনস তামে সেল্ফ হেল্প গ্রুপ দুদুন পেন চুবির টি চুবির টন লাহাই হুই ইবেচিং হয় পেন লাই হুই আসাই কুপিমা কাচিং থুর আসাই গভর্নমেন্ট পেন এলি চো এন্ডুন পেন এলি তুমবাং ইমিথাং আরং ইমিথাং আহেম পেন চিং লং ইমিথাং আহেম পেন চিং থুর পেন পুলু তাংতে এলি তুম এরং তা চিং থুর প এরং লাই চিং থুর লো পুলু তাংতে এলি তুম হোমাস ইমিথাং আ হোমাস তা চিং থুর প লাসি লাহাই কাচিং থুর আবাংকে হোমাস লি চিং থুর লো পুলু তে লাদাকে ইডেট তা চিং থুর প লাসি লাবাংসো কাচিং থুর আলং বাং এলি সর লো তুম স্তামে এলি লাদাক চেপাতে দুনাংজি সুপিনসো ফান চেলাং লক বাংকে চকচে এলি তুম সরলো তুম স্তামে বা আর নাম ইলি তুম ফান্ডা ইজাকং কে পিদো প ইলি তুম তা চুকলেম চোদাম পেন লাপাং ডেড লং মাতাং তে কাতো ওভে এ হোমাস কাচিং থুর ফান বাংকে ইলি তুম তা বর ইনাং জি লালো পিনি নিলি হিন পেন আলাম থে বাংকে
0: লাকে আকাশবাণী দিফু আদুন্থু সরলো সেংতং জাইমেক আং দেংলং কার্বিংলং আংকাং সরলো আংবং পেন কাং তুই উইং ইংলং কার্লুদুন চেং পুলু তাংতে আলাংলিতা ইনুত আবাং ফি ইকলো আলাংলি কামা মতে কার্বিংলং মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন আলং তামে আজাক দিংক্লুই পেন আর পু কাচেরাব দুন্দু আবাং ফিলো আলাংলিকে সাংপি নারো রংহাংপি লাপেন হুডব্যাং হারবামন রং পিয়াংবং চিহু চিপুত আর্জিক সেনা
2: সোয়ারলো আসে আংতং পু আজাই মেক নাকার জুদুন আরা দো আনা পানি তামে কার্ডম বাজার ইগল পিনি কে এলি তুমি কোপাই কিমি পু আসন ল কপি পন্মা পুলো দাংতে কার্বি আংলো আংকাং সোয়ারলো আংবং পেন কাং তুইবিং ইংলং কার্লুদুন চেং পুলো তাংতে আলাং লিতা ইনুত আবং ফি ইগল লাসন সি সুরিহিনীরা ক্রেট থক্সি আনিংকান আলাংলি আমা মাতে আসাম মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন লাপেন কার্বি আংলং মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন মাতে থিহেক পেন কামা পু আতুম পেন চেলাংসি মেন্টক কংরি পিক পু লাবাংসো আংলং আফুচং আন কার্লু পালে দুনলো লাবাংসো আংলং লাকে লাদাখ পু আলংরি আলংসিদু লাপেন আংলং কাং তুইসি তামে সুরি থ্রগ্রা ফারোহিনীরা ফকেপ মিটার্স আন্দু লাপেন আলাংলি কি কামা পু আলংসি তামে আজাক দেংক্লুই পেন আর পু কাচেরাব দুন দু আবং ফি ইকলো আলাংলি মেন লাকে সাংপি নারো রংহাং পি পু লাপেন কাচু ফাপন আতেংসি আলাংলি সি তামে পিনি নেলিতুম আকাশবাণী দিফু আস্টুডিও অলং বাংসি নেলিতুম আ মাইক্রোফোন আথেংনো না ইনি তাংলো লাসিনি আপ্রাংসি নাংলি ফান নেলিতুম আকাশবাণী দিফু আবিতুং পেন নিংসাম আ কার্ডম নাম পাজের ইকলো কার্ডম
3: কার্ডম
2: তাংতে কেচেংসি এলাম থে নিলি নাংলি ফান আর্জু ইগলাং মাউন্টেনিয়ারিং মতে ইংলং কার্লুজি আফান

0: bang alin kichoklim okpran lapen mental health mate kimatha kichokwana kinang soddo mani
1: karom aprang sige dili akasbani radio center difu phan choreglo apan nangli phanda choreglo dili phan pini son son aporangi people inut mountaineering long nang ke do dunji mate dunji polote kinang ji ason ke aprang sike physically fit nang ji physically fit and ben ke mentally fit nang ji
0: kala
1: mentally prepare pre polote holada ko son son ko piton ke phoji ne aja ji ne labang ke ji ji ne depo mo ho do so kisung do ko ki inut a munet phan ke
0: kala
1: si mentally ta lo prepare nang po physically ta prepare nang po
0: tang te e bangalin isi specific weight po bai bangalin laan pen laan alin do nang ji pula poson kenang so do mani
1: ahok par ke in kalang do ke do 50-55 kg an ke do nang ji athe inut a munit 25 kilometer an travel ji pan 15 kg load and unang ji lanang ji ta ahok par ke nili course ki dun teng hot bang ke nili bang ke 42 kg ma 43 kg la son he sta arnam ahir jumbe pen adok nili mane undun chitlo a course ame complete dun iklo
0: কমানে এবং ফুজংসি কালুদুঞ্জি নিহাং বনসিতামে আলং লিলিন বং অমুপেনালি থানল ফকেপ্রা ফপ লাপেন আবাদ দুক পুলতংতে আলুদন লং ইজি মালাংলি
1: থাংতে আলং লিফান ফিজিক্যাল টেস্ট তা এনজি এমবেন কে দু ইনু বাইনি সন মানে এবং থে উতামে আরজাং ওয়ে তুমতা সন তো দু মিলি থেকলং ইগলো হে আসিলা সন প্রতে থাংতে আলং লে ফিজিক্যালি ফিট প্রতে থাইগে
0: ইংলং আলুলি আফ্রাং কিচু কিজুন কচেসি কিনাং সদ্দমা
1: কিছু কিছুন লাগে আবাং আলিং হে কিনাং কিনাং সব হে পিনতা আথে আগ পুপু হে নিবি তুম ফান্তা মানে ইংটি কিবাই বাং চুরে রি পুবাং মতে নাম পু লাসন পতে মহোদা ইংলং আফু চং আথাক আর লুক ও মানে এবাং কাং দা দিদিতা দুদু বেনকে কিছু বাং কি আন্দা চু নাং পু এবাং কে পার অম জি ফানকে মানে আঝাক তুমকে দুদু সাজুন যে তুমটা দুদু হেদি লাসন বাং মতে চাইনং আচুলা আ গাখির হে লাসন আ সা কালি সাকি আর বাং মতে গিবালো কম্পালসরি লাঙে সু পেন বেহেরি পুতামে লাঙে সু গে কিবা বেহেতা লা সা বাং মতে এবাং পার অম ফান বাঙ্গে নাং বিয়ার দি
0: তাংতে লাবেন কুপিনে কাপে কাসন তা কিচু উ নাং জি লা পসন দু মানি
1: ওলা সন মাঙ্গে আহল আনাবে ডাইট বাং মতে দুদু চেনতেন কি নাং জি এটা লাসন লাচুলং লে লাচুলং লে বিয়া বাঙ্গে আবে উটি ঘি তহ বাটার
0: কালু চেং আতুম কপি পি স্কিলস কেথে কাচিনি কিদু কিনাং সরল বিগিনার্স আতুম আফান
1: বিগার সম্ভান কে লি বং লাসন সি পুদাম জি পোলো কোর্স দো দো
0: কলা
1: হলা ছো কোর্স লং লে আলাং তুম বং জয়েন দুন লো পোলো তে খুদাক সি থানে গ্লাপ পো কে চেং সি কুপি সি নাং জি মা
0: কলা
1: মানে মাউন্টেনিয়ারিং পুসি তামে দাক নন কে দো ওলো আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং রক ক্লাইম্বিং ওয়াটার স্পোর্টস তো লাই কাপড়ে কাপড়ে নন কে দো ওলো
0: কলা
1: এমপেন গে লা ট্রেকিং পোতা দো ট্রেকিং হাই অ্যালটিটিউড ট্রেকিং থো লো অ্যালটিটিউড ট্রেকিং পোতা দো এমবেন কে হাইকিং বজাতা দো আসলে হাই মানে থানিক পনপু হদাক বাং অক্রস লং জয়েন দুন লপতে মানে মানে এ নিলিকে আলং আলু থেলুলে পুরা আনিহাংলিং কার্ডু পসন সে কালি হে মানে রুলস দো হদাক কসন সে কার্ডু নং জিমা আচয় পেরি পেন দাং লক আরু সিট লাহাই সব রো
0: আদন থু নালি ফান আরজু ঠিক লং লকে সাকসেসফুল এক্সপেডিশন মতে কিচুন পামে আংলং কার্লু পুকে কপি ফানসি কি পুদাম ইগলন
1: মানে ইস নন কেম দুপো লাসো কেম লং মেম্বার্স ফর্ম পো
0: কালা
1: লাসো কে ফর্ম হোত মানে চিংলাই পো কোলানা আপিক আফুচং সি কালুদাম জিমা এমপেন মানে হল দা আভেদার ল আদিম ল স্টাডি নাং পো নিকোয়ান্স নাং জিমা লাহাই এমপেন কে আমিটার ল আফিট ল হিসাব এ দা এট পেন হল দা আদেট মানে আর্নি আপনি ঠিক এট পেন হে আদিম লি এট পেন জো ফটো চিতুলি লং পো মানে পিনি আনকে নিতুম হলাসো কি জং পন আ আফুচং আপিক হে
0: কালা
1: সামিতাম এলো আনসি সাকসেসফুল
0: ইংলং কালু মতে মাউন্টেনিয়ারিং লাপেন আমোনালি পুথল রক ক্লাইম্বিং দহ লাপেন ট্রেকিং লাপেন হাইকিং পু লাহাই হুই কাছে প্রেক কপি পি ল নি নলি পেন থান বন ইকথা দে
1: রক ক্লাইম্বিং পোলতে লাগে ন্যাচারেল ল ন্যাচারাল ক্লাইম্বিং ল হে হল দাক বাংকে কিবা আবে নাংকে লাং দুঞ্জি বাং মতে নাং ইলি তুমান নাং চিয়ার আপ দুঞ্জি বাংকে আবে ইলি মেম্বার্স কো আনমা মতে ট্রেনি কো আনমাকে পন পেন হল আনমেলে অডিয়েন্স কে লাগে রক ক্লাইম্বিং রে হে ন্যাচারাল রক ক্লাইম্বিং রে আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং পতে হোদা বাংকে কম্পিটিশন সি দুদু কে চেংসি জাগাতে ট্রেনিং দুদুলে হে এমবেন কে আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং পতা কাংলেন কে প্রাপ লা সাপোজ মানে স্পিড ক্লাইম্বিং
0: ইসি আ পোর পেন
1: ও স্পিড ক্লাইম্বিং ডিট ক্লাইম্বিং

0: লাহাই ধুয়ে বানকে লাসো কারলু এতুম ফান আর সিট হে কোসন সি মানে আপর তেং পেন পকুন দুঞ্জিমা কিবুং দুঞ্জিমা কিপাসুং দুঞ্জিমা লাহাই মানে হলা হানকে বিলেয়ার পোলে হেদি সো অফকোর্স দোদো আর্টিফিশিয়াল রক ক্লাইম্বিং লং বটে হলালো হলা বাংকে কম্পিটিশন তা দোদো এমপেনকে অডিয়েন্স তা দোহদাক বাংকে হাইকিং পেন ট্রেকিং পোলতে লাকে ইংলং লং কারলু লো অল্টিটিউড পোলতে লাকে লানা ফুচং ও এলো হে মানে হাই অল্টিটিউড পোতে আফুচং আফুচং লো মানে হলা মান মাংকে বরফ তা ফুদুন পো আর ডিফারেন্সেস কে
1: ইন্ডিয়া পালং ইংলং কারলু কেচারলি মাতে কেথান স্কুল অমেন থান পাচিনি পন ইকথা
0: ও ইন্ডিয়া লং লপতে আপ্রাংসি কি কেদোকে প্লিদো তানা পিয়ংকে নানা ফি আকো কেথং বাংথু হে ফার্স্ট কে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল লং সিদো লাকে পুজি আমেন কে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচ এম আই বলে হে আদুন্থু কে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং নিম বুঝি পুপু কেচে থাকে উত্তরকাশি উত্তরাখান্ড সিদো পেনকে কেথম বাংকে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট মাউন্টেনিয়ারিং অ্যান্ড এলাইড স্পোর্ট হলা বাংকে মানালি হিমাচল প্রদেশ লং হ্যাঁ পেনকে ফোর্থ বাংকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এলাইড স্পোর্টস নিমাস বুঝি পুপু দিরাং অরুণাচল প্রদেশ হদাক সিদো লা প্লি লং বাংকে লা বাংকে কা ফেমাস নাই নাইকে ভালো লাগে চেথাং
1: তাতে লসন থাক থাক সিলি তুম আসাম লং তা দো মানি
0: আসাম লং পোতে ন নামাতকে দো লার গুয়াহাটি লং তা দো হে ফাতুম দা মানে এসোসিয়েশন অফ স্পোর্টস আমেন চে দো রেপ বাতুম দা আ ক্লাব ভাইস চে দো রেপ ন নিরি তুম দা কারবিং লং মাং মতে লা কামা
1: কলা
0: কামা তুম সি থ্যাং
1: তাতে মু পেনলি থান পন্থু ল লা কেচে থাং মু চট ইনস্টিটিউট পু নাসি লাহাই ইনস্টিটিউট লং কমানে বাং ফুনিং কে হাং বাং দো লাপেন কচালি দুনি নিং হাং পুলো তাতে কোসন ল এডমিশন কাছে পালং দুন পোকে
0: কেচেং সি কে হদাক বেসিক কোর্স পেন অ্যাডভেঞ্চারস কোর্স পুপু হে
1: কালা
0: তারমানে এনে লা অ্যাডভেঞ্চার কোর্স বাংলে দুন বাপ্রাং লোপতে মেয়ং চাতপো মানে লা নেক্সট কোর্স আকেথে আ কোর্স কে দুন জিফা মাংকে আলাং তোমামে প্লাস পয়েন্ট দো ফুলা দাকবা নীলি পুদাম জি কে কাতে বকনা কে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পথ হদাক বাং মতে দুন লোপতে মেয়ং চাতপো মানে এনে লাসো কে দুন জিফান কে লা মেন্টালি প্রিপেয়ার নাম্পো ফিজিক্যালি ফিট নাম্পো আথে হদাক বাংকে কংসাম লং কোসন সে কা সার্ভাইভ নং জিমা আলং বাং চি প্রিপেয়ার পামে পেন সে দু নং পো
1: পুলো দাং তেনি আমো নং লিথান ল হাই ইসন সনি স্কিলস কে নং জি পুসি পু লাপেন কাচার দি আংদেং বাং কি জুম নাই সে তামে ক্লাস 10 আনচার দি নাই বা ক্লাস 12 আন পুলা পুসান দা দু ইগমা
0: ইনি কে দু হে মানে অ্যাডভেঞ্চার কোর্স লং মাং মতে লাকে আবে অ্যাডভেঞ্চার কোর্স কে চেং সি আ কোর্স ল লা পাতা বাং কে স্মার্ট মা দুদ মে স্মার্ট মা সি বিসি পিনে নে হে পেনকে বেসিক অ্যাডভেঞ্চার কোর্স কে আলা আন্তু মানিং হ্যাং পতে আন সুসে পাদুন বম তা চক লাগে এজ লিমিট বেসিক অ্যাডভেঞ্চার মতে এজ লিমিট দুদু হে তাহলে অ্যাডভেঞ্চার পে বাংকে আবে
1: তাহলে নি হালা দাক এডমিশন যে পালং ইফান টেস্ট লা পুতা পিনং জি মা
0: টেস্ট বাংকে আবে দাক পেন সি মিথাং মে সি যে প্রিপেয়ার পন নং পো হে টেস্ট বাংকে হা দাক সি এনজি মানে আপ্রাং নীলিতম কিদুন হত বাংকে আলা আফিতা জুম ফেকলা হে তানো মাংকে কি বাদ থুলো প্রাং নীলি দুন চেং হইকে নীলি তুম মাংকে 4,100 হ লান দেলা নন মাংকে 25,000 লাসন হে 26,000 আনলে এলো লাসি দাক পেনসি চি প্রিপেয়ার পা মে সি দুনাং পো আথে দাক আংসং পারলু লিকো নাং পন পেকো দি টেস্ট উজি পান্দিন টেস্ট পু হদি মানে ইসি স্পেসিফিক আপর পিপো এপেন গেলা সোম পেন পুসন 15 কেজি আর লোড হে লা সবত ব্যাক লং রাখসেক পুপু ব্যাক লং চিং হর পনসি মানে 25 কিলোমিটার উইদিন মানে আপর পিপল জম ভাত আসা পর পেন আনা পরং পালে নাং পো পহে মমা কিলি লা তুম ফান্সি পন চ জেলো দাম দেখো তা পান্ডিম টেস্ট লো এমপেন কে ও এভেট লাই দা
1: আসাত কে লাং
0: আসা নাম নাং লাং দে তি আসি দা লং দুন দে পতে লা সো 26,000 27,000 কে দিন নে পো লা মেন্টালি পেন ফিজিক্যালি ফিট পন পন
1: ইংলং কারলু আ ট্রেনিং কি অনতাং আতুম লাপেন ডিপ্লোমা সার্টিফিকেট কি দুতাং আতুম আফান কপরে কপরে চকমার আসাই কে ক্লেম জি অ্যাওয়ার্ড সাই দুজিমা
0: দুজি কদোকে দু এমপেন কে লা নন নিলি তুমলা মন্টেনিং কামা লং দিন তুম আনকে হে কে লং সি কে অংলো লা আর্মি তুম লং তো পুলিশ তুম লং পে হে
1: কালা
0: ও লা সন তুম লং সি কে অং কে অংলো এমপেন কে আকো বেসিক কোর্স পেন অ্যাডভেঞ্চার কোর্স স্টার্ট দিতে পেন কি এমও আই পুদোলা মেথড অফ ইনস্ট্রাক্টর মানে হল দাক মাতা চিয়ন দুন ফেদ লং লো তুম বাং কে জব অপশন কে দু
1: তাহলে নি নালি থান বন্ধুল অ্যাডভেঞ্চার কোর্স সে অ্যাডভেঞ্চার কোর্স লং বাকি কপি পি সি কি দো এক লি পেন থান বন একটাতে
0: অ্যাডভেঞ্চার কোর্স লং কে রাসন নজ কে চেং সি ফিজিক্যাল হাই পিটি সিটি দো এক পো লাসো ফি কে মানে আর নিবাং সি মানে

0: কিথান জিবং কে পাশু পঞ্চত চত জাত হে কে চিংসিয়ারনি কে মানে ইংলো আলা আসো আরলং কারলু মানে সিম্পল আরলং বেজি পারলু প থেকমা থেকমা দাক লাং প এপেন কে কল আসো ফি কে আকিসুং চত আরলং লং পারলু প লাতা মানে রুসিত এন এপিন পেন যা হে রুসিত কে এন জিবং কে আরলং বং ইংতুই চত হুত বা আসো ফি কে ডাক্তার দোলো রেপলিং বুদো আং সং পেন আরুম নং চি সুন এপেন কে আকো আরুম পেন দা আং সং কারলু লাসন দা দুদু আপনাকে দুও মানে কারলু আপনি আমেন দুও বাপরে কাপরে
1: মেসেন ল তংতে কমানে জংসি ইংলং আলু পপলে তংতে এমে থাংসি লহাই আসনামুং কাচিরি নাং মা মাতংতে হালা দা অ্যাসোসিয়েশন পোল মাতংতে লা স্কুল লহাই তো মেনসি কি পিমা ইনস্টিটিউট পেনসি কি পিপন মা
0: আ ইকুইপমেন্টস হাই পাঙ্গে ইনস্টিটিউট পেনসি পিপি হদা মানে লা কোর্স এসে খতি বাং মানে আলাং তুমফান মানে কপি পিসি পিমা পলিস মুনা ইক বেদ বেদ পো পিবে বেদ পো লাসো আ কোর্স এসে কে
1: মে পেগলাম লনি পথত নলি ফানার জুথিক লং লা মাংকে লা পহেন ল নালি কপি কে মাথা পেনসি মান্টেনারিং কি জয়েন অন ইগলা
0: মানে নীলি পুদম জি কে 1999 নিঙ্কান হতলে হে মানে নীলি নি সিরা রং হাং পি পুদো এমপেন কে নীলি পুনু আলাং লি নন কে আবিল হে চয় এল হে সঞ্জয় রং হাং পো হালা তুম ভাইনি বাংসি ফাইনাল এক্সাম জত এলো আসো কে নীলি ক্লাস 7 বেলা ফাইনাল এক্সাম জত এলো পট প্লাস অন কোর্স সন সন সন দো অ্যাডভেঞ্চারস কোর্স হ মানে লং কালু মান্টেনারিং দুনথা পেলো খোসো কে নিলে বিহেলাম মা থাং তা বিনে ও চোখ পেলো নিলি তা মাসি দুনল হোসো দুনল নিলি কে সোকে বিহেকলাম হোসো কে আদাব কে থরদাব নাং পিটি পিটি ক্লেম ক্লে কোতা মানে ট্রেনিং বাং কো আমা দো থাক রে পো হোলো সো ট্রেনিং তো মাসি টার্ন বাই টার্ন মানে মর্নিং টি পুপু হে হোসো কে পাদাং মানে লাসন দা পিপিলে হে বেন কে পিটি ক্লেম পো আজাদ পো পিটি পে মাংদা থেকে ব্রেকফাস্ট চোপ ব্রেকফাস্ট হতে পেন কি মানে আর গ্রুপ তিন সি আটান ডোরে ব্রেবল কে ক্লেম ফান হ্যাঁ মাহর সব মাঙ্গে তো পেলো কি জেংসি কে এসব সো কি বালে হে দুখল মানে কাপড়ে জিরপো জিরপি দুলো চিতং হদাক হে আমার সে হলো তুম পেন পু চিমলাই বমল জাত ল আজু জু মানে এভরি নাইট মানে আজু বাংটা মানে কালচারাল নাইট দুদু ইলি মানে ট্যালেন্ট বাকলাং পিসি দো অবে মা কিলুন জিমা কি কান জিমা জোকস কি থান জিমা লাই হে এর জিরমালা হাইল মাসে এনজয় বম এনজয় বমলো ট্রেকিংটা পাবাং সোটকে নিলি তুমফান সেন্টার জেং রং পি স্কুল লংসি নি তুমফান বহা নাঙ্গি চাক সোচ স্কুল লং হে হো ডাক পেন সিলভেতা লং আনকে কিং মাসে পাবাং ট্রেকিং লো লাবাংকে মাসে এজো ডাক দোলো নিফো আফিলো কোর্স হো ডাক সেন্টার রং নিফো দো ডেট পেন কে ট্রেকিং বাংলো নিট্রক আর নি বাংকে আজো ডাক সিলভেতা লং সাংলো সাংদে পেন পুথার নি বাংকে ডাকে রিভার ক্রসিং পুদো হোসো রিভার ক্রসিং তা জাজাত রিভার ক্রসিং দু হোদাকতে হে লাহাই ক্লেম ল আমা ফিকে সারটুমাং পুলো নাংতুম ফান এক্সাম এনজি লাস্ট আর্নি লাসো এক্সাম লে উন্দুন্দত পুলোতে অল আসাম দজি পেলো অল আসাম লং তা লাসন থতলো পেলে হে হোদাকে বাং কাপড়ে কাপড়ে গাদি মেসি বাং পো
1: কালা কালা
0: এমপরা জক লং চিপাতি দুন নাংতুম পেলোতে চিপাতি দুন পেন উন্দুঞ্চি পুলোতে নাংতুম ফানকে আখিল রং পন পোপ্রামলো আমার নীলি ভাইগো থাকে মে ডাক বাং উন্দুন চলে হে লোকেল লং বাংকে লোকেল কেম লং উন্দুন দেট পানকে ওলাসাম পাতি ফিটলো তারপর ওলাসাম পাতি দুন লং বাংটা বেলে কাপড়ে কাপড়ে মানে আসামিস তুম দো হে নীলি কে বেলাম আসামিস কে থে উবদা খালি আমার হিন্দি জিহুম লোক গেল তোমার চিঙ্কি লোতে হে আমার হসতা আকো নীলি ভাইগো কে মেলো হে ওলাসাম লং তা উন্দুন চলো তারপর ওলা সাম উন্দুন দেট পান কে নীল তোমার সিলেকশন কে সান্দাক ফুস নাঙে পন সান্দাক ফু ট্রেনিং মানে আঁকি জয় লোকে মানে নেহরু ইউবা কেনরা পেন স্পন্সর জাল হে
1: কনাত ইং নেনি লাগে
0: দার্জিলিং সিদো দার্জিলিং লং রাদাক বাংকে আমা লাসন পেন জি বাংবম বাংবম নিলি দুন বম জালো আমা ফিকে নিলি মেথাং তা নিনিং হাং দা জালো
1: কালা
0: মানে লাসো কি দুন লংকে এমেথাং মপেন কি পুচন ফিজিক্যালি ফিট মেন্টালি প্রিপেয়ার আং জি পে মুড়ি তো মহান কাচিং কি কি চেলাং কোসন সি কে বা মা ফদাক চালি দুন লংলো এমপেন কে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক চালি দুন লংলো মানে মানে ঠিরাক জু তুম তা মানে সুদাক বাঙ্গে প্রাং দুন সেট জাত হে এমপেন কে নিলি চান্স লং পে মানে খিলো জু দুন লং ওলো আলাকে আসিয়া প্রাং সি কে লা মো পে নিলি নি পেন নিলি পুনু দা চোরো ল এমপেন কে কামা তো মহান দা চোরো লে নিলি ফান পিনি সতন আপনাই পিপেন দে আন লি দুন ল
1: মে পে গলাম ল বাঙ্গে নাংলি ইংলং কালু দুন চেং মতে কালু কে চালি চেং কে কোনাত এক লনি
0: সেন্টার রগার্ডেন লং সেন্টার রগার্ডেন লং 1999 হচ্ছে ডিসেম্বর চিকলো লং হ্যাঁ পেন্সি পু বাংবো মা

0: kili dun re men ke ni la kama ki dun na join ni pen mane pen an adim pali dun long lo
1: kala
0: pali dun lon pen ki pen ang sumar pen athan long lo
2: kama long ki deng pon ki jum nai arta do ma ko an arta pen lo ki deng pon ke
0: bade ni tim ke la ki tok ki lang ta lang det pot mane exam en ma didi
1: kala
0: si la so pot da ki nang sot pot mane 7 ma 8 9 10 pen lo bote chance pi pon jalo
1: tangten la son thak thak sinang li Assam Mountaineering Association la tumlong ta arpudo don ikma
0: oh da bangke ave Assam Mountaineering Association tum bangke ho bangke itum bangke collaborate piya he
1: kala
0: alang li tum ta chance mang nang pipon wa join ni chu la men to kang rita kar pe donong he especially thanks to IMF lo and bangke la ama tum lo and bangke la kama members ki hoy tum phanta churu lo mane nilil an ki badon long lo adim adim ta lidun long lo mane nilige mane damlong lepe adim ta kashmir ta judun long lo kashmir lo ladakh lo land pa lidun long lo
1: tangde na le labang so anglong kaludun mentok kangri pik pu koson me sinang li kaludun long lok lo la so puthak nai than pon ek tha
0: mane ni ke ladies tumang ke kom udi ti re so alu tumang ke
1: kala
0: amase dak nili korti lo jirpi lo loti chari rong pipi pu nili tum bhai ni hasen invite pon le he em pen ke la dak pen angi dun tu ke sir henry david teron po hola bangta ela to everest lo hola bang sini tum ese mentor ang dun yel he ho dak dun lo select lo em pen ke first pen na ki cheng pen na than ek del he mane ho dak ke low vegetation o asinang mentally prepared ang ji ki ba ang ji physically fit un ang ji pu mat sinang than pen masi Dilitum 1 month to say mane adapt morning walk lo evening walk lo mane tata chitong po walk dam dam belati mane la lut ki keri un maun ima palam le khoda ke sona po ke oxygen da level kom up yalo
1: kala
0: la dak po adim long mangke po masi chance long dun penilitum dun lo dak pen ama tum da do hatam si ke ong le tapu karbiang long pen mangke nilitum bhai ni be pen pen pusona miss lo ti charil he pen ke sar david sar henry sar banang dun do ke chengsi ladakh ke liye ani bangge plan tu the mane adim ke me ke lang pen hai pen masi la kisu mane te hang kisu la hai vegetation computer thang la experience na ke ba tu the hai
1: kala
0: api ya joni ladakh long do eda phi jin tu men to kangri base camp mane ke liye ke cheng ji adim an hai aso nang ke pon bangge kang sam ta prek dak jalo so kang sam ke break a vegetation ke ba pe ma sab so so hi son ke litum mang che theklong lo ma si jin tu main kalu arni pang ke ama pen bhai ni pen ke dak di fu pen ke litum pang ke thom si ala main tu jin tu apik lon ke samidam long chit lo
1: me sanalam ni lo bang ke tang te la bang so long kalu ji a phan hormu hota ma tang te la kinang sot asonamung rosit pendang lok lo peri hai bang nali tum me thang si ka chesik pon lo ma matang te hala association ma asong dum sinali tum phanang ki pi iklo
0: peri bang ke akar om hota ke akang sam ka prek pot
1: kala
0: ora tum sin sop angton pen
1: ang sik pi
0: ang sik pi lo a fis pendang lok
1: me sanalam ni lo bang ke inglong kalu apu thak owe kimi atuma phan nali copy a message lo ki pi kang tung ke
0: মানে নীলি বাঙ্গি পুদাম জি কে ওসমারটম আকিমি তুম ফান বাঙ্গে মানে জয়েন দুন মানে ফংলে জয়েন দুন পতে দাক চিনি পো পিসি কি দো গাবে তন কে এ ইং লং কাডুলে পুসন দা দদো হে আজা তুম কে হে তো দাক লে পলে দুন লো দুন লো পতে লান চিনি পো
1: ফলা
0: বে হদা কে আরা কি হরমু হা বাঙ্গে এন লং লে ফোন মোবাইল ইউজ লং লে মানে কো আন্ডেস নে ফি পেন মানে কোন সে দাক আলাং তুম গা সারভাইভ উন জিম বলা হাই তা লাং তুম ফান এক্সপেরিয়েন্স লং পো পলাম রে হে
1: কলা
0: দস নীলি বাঙ্গে কি পুদাম জি বাঙ্গে joint dun tha experience and dun tha pyal bang ran hon ove kimi ta bang ge mane ko an si li este mena ke do chichi ni po pen da team work e claim pen ko pisiali do ve mane ala ma thang smart smart meta lang tum chichi ni po che thek long pula da
1: kala joro par pik lo ni tang te pini ke studio ghoria pod ke chok iklo pon si ele tum chi ho chi put ala mang ke ta pon leng ton pon iklo na nang li le pon sai ki ong ang bang pen si tambe apona chi pi pen ele tum studio long bang pen inglong kalu apu thak lapen englong aloji pulote ko ppsan among se kenang jima la haya puthak nangethan lapen namba chini thega ponali phanchoro par peklo puthat nali phan lan se akang tu yang deng kaludan thegi phan ar number thele her jo mina papi dan eklona ase pini jehochi pur alam thege lapan le ngtan pan eklona kardom
0: kardom

0: কৰিব মোৰ, মই নাই বুটলি খাব, আমাৰে মই না খুব। শ্রী কৃষ্ণ কে বারে মে যশোদা কে রে কি ভাই সো যাও, ও কৃষ্ণ শৃগাল আকে তোমারা কান লি যায়গা, নেই তো সো যাও, জলদি সো যাও। গোরে কানে খুয়ায় আখে সকল শিশুর কান খাই খাই, ও আশয় তোমার পাশে। ই সব টিউন কে উপর, ও বিহুরেন বিরিনা ও আই থাকির মনি থুরিয়া, ও বিহুরেন বিরিনা ও আই থাকির মনি থুরিয়া। ইয়ে সব ছন্দ মে ব্রহ্মপুত্র কে কিনারে খেল কুদ কে বড়ে হুয়ে।
1: ইস বাল্যকাল কে দৌরান আপকে শিক্ষা সংস্কার, আপকি পড়াই লিখাই কে বারে মে?
0: ক্যালকাটা ইউনিভার্সিটি কা আন্ডার তেজপুর গভর্নমেন্ট হাই স্কুল সে ম্যাট্রিক পাস কিয়া 14 সাল উমর মে, আর ইন্টারমিডিয়েট গুয়াহাটি কটন কলেজ মে কি, উসকে বাদ লড়াই আয়া, মহাযুদ্ধ আয়া, অন্ধেরা হো গিয়া আসাম, তো হাম আকে কলকাতা মে চলে আয়ে থে। উসকে বাদ বনারস হিন্দু ইউনিভার্সিটি মে আয়ে থে, বিএ এমএ পলিটিক্যাল সায়েন্স মে এমএ কিয়ে থে হাম
1: জি
0: বনারস হিন্দু ইউনিভার্সিটি সে 1946 মে। উসকে বাদ হাম যাকে থোড়া রাজনীতি পড়াযা এক এক ছোটা কলেজ মে গুয়াহাটি মে, উসকে বাদ অল ইন্ডিয়া রেডিও জয়েন কিয়া।
1: আচ্ছা,
0: অল ইন্ডিয়া রেডিও জয়েন করকে টেক্স হো গয়ে থে, শিলং গুয়াহাটি স্টেশন ওপেন কিয়া হাম লোগো নে, উসকে বাদ দিল্লি আয়ে থে। উসকে বাদ ভারত সরকার হমে মাস কমিউনিকেশন মে মাস্টার্স ডিগ্রি করতে কে নিউ ইয়র্ক ভেজা
1: জি
0: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
1: মাস কমিউনিকেশন মে পিএইচডি করতে তক আর ইস বিচ পড়াই কে দৌরান নিশ্চয়ই আপ সঙ্গীত সে তো জুড়ে রহে, তো ক্যা হাম আপসে আপকা আপনা ক্রিয়েশন জনগীত থোড়া সা গুনগুনা
0: মে সুনানা চাহতা হুম। মেরা বহুত মশহুর দোলা, দোলা ওয়ালা
1: জি,
0: উসমে হাম সোশ্যাল কনশিয়াসনেস দেনা চাহতে থে
1: জি,
0: দায়বদ্ধতা জো হ্যায় এক সং রাইটার কা ওহি দেনা চাহতে থে হাম। দোলা প্রতীক হ্যায় শোষণ কে, দোলা রাজা মহারাজা লোক যাতে হ্যায়, তো ইহাঁ ভি জব ক্রিয়েট করনে লগে হাম
1: জি
0: আধুনিক গীত বোলনে সময় দুঃখ হতা হ্যায়, কিন্তু আজকাল আধুনিক গানা শুনকে কবি ডর যাতা হুম। দোলা কে বারে মে কহনা চাহতা হুম কি আমারা ইসমে জিসকো সব মিলা প্রাচুর্য আর অভাব কা যে সংঘাত হতা হ্যায় উসি কো হাম গতিশীল করকে যে সতর্ক কর দেনা চাহতে থে, দোলা দোলা দোলা।

কার্ডম লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু বিরতার যুক্ত বিরতা পহিয়াবাং নীলিমরণ সিং রংফার ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণ নিনি প্রোগ্রাম পারি রেং পেন পেনি আসাম কেবাং আদাব গুহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলং নাংলিল আলাংলি গুহাটি আলং কে দুহুত শিক্ষা কালচারেল লাপেন্টে পাবলিক প্রোগ্রাম কেপা দুহলং চেতং দুন ভাইস প্রেসিডেন্ট গীতানগর কলেজ গোল্ডেন জুবলি কেটালন কার্চু আলং কে চেতং দুন ফান এয়ারপোর্ট পেন শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র আলং দামল আনার লোয়াপর আলাংলি গুহাটি জ্যোতি বিষ্ণু ইন্টারন্যাশনাল কলা মন্দির আলং কেপাদু শ্রীমন্ত শঙ্করদেবা হেলথ সায়েন্স ইউনিভার্সিটি কনভোকেশন অমাই লং চেতং দুন ভাইস প্রেসিডেন্ট গাহাই পেনাপাতাব কামাখ্যা মন্দির দাম্প বাংস অফি আলাংলি গুহাটি ইউনিভার্সিটি ইসি লং এ কে সম্পন আমায় লং চেতং দুনপ আলাংলি হল হাদাক চার্লি বাং থান বাং স্টপ লপেন্টে কাপড়ে কাপড়ে কেথে গিদিং তুমপেন চিংকি চেথানপ আসাম আলং কেবাং আ প্রোগ্রাম কিজুরাফি আলাংলি মেঘালয়া রংসপি শিলং দাম্প হালাদাক আলাংলি সস্থান কনফারেন্স হল আলং কেপাদু ইসি কালচারেল প্রোগ্রাম আলং চেতং দুনপ ভাইস প্রেসিডেন্ট কাহাই পেনাপ্তিক

0: লাংহেলো এ প্রাণ লাংহেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুনা লাং আর নিবাং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার্কলক পে মেরা পুথত পাংসাম থুয়ানসি লাংজু নাইজি লাংকা পেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজি কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয়থু পুলো তাংতে লাবাং সোয়া লাং চে হো থু দেট তাহাই দংকল আপেন লাংটুক আকুং আর রায়ালং লাং পাচি তিবক লং লে দেট নাইজি জংসি লাংচি তিবক দো পুলো তাংতে লাবাং সোয়া দিমালং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক পেন তাই নাইজি নিংচি বিক থা কিজুনা লাং কি বি আলাং বং মাতে আফুলে কাইকে তা দিব্যের নাইজি লাং কাচু এনা হুতা ইরি পেন চিফুবক নাইনে আবে কেদিন কেথন তাং আহারলুং আসন পেনসি লাং চোসক নাইজি
1: লাকে আকাশবাণী ঘটি মহাবাহু দনমার্লি আডুন্ঠু ওরেং আবির্তা বিনি ওরেং আবির্তাকে এপিএসি আহিন পেন ফাই ফারুই সিরা থং কেবরা থ্রক্সি ভেটেরিনারি অফিসার্স ব্লক ভেটেরিনারি অফিসার্স আং হয় ফান কাচনেংরিয়াং লো হাং পন্টাং লো বাং ফুয়াটুম এনিমেল হাজবেন্ড্রি লাপেন্টে ভেটেরিনারি সায়েন্স আলং ডিগ্রি দোনাংজি নং নাম চিকলই জন পেন শিকা সুরি থং কেব পেন শিকা লাগে সিরা সুরি ক্যাপ লাপেন্টে শিকা সুরি গৃহিণীরা ফারুট্রক্সি গ্রেড পে লাপেন্টে কাপড়ে কাপড়ে বোনাস লংজি বাংফুয়ারটা নিংকা নিং কয় রয়েছি পেন থং ক্যাব রানের ক্যাব আং বংশি দচট নাইজি আং টন আলামথে লাপেন কাচন ইংরিয়া ফান ওয়েবসাইট কে এনিবেল হাজবেন্ডারি আসাম ডট গভ ডট ইন আলং লাং একটামে কাচনিংরি দুনাফান কিজুৎসি আর্নি কে চিটি নিফাই নেরকেবানি হেনল পিনি বরেং আবিরটাকে লাপানি চলল লাকে আকাশবানি গুহাটি মহাবাহু দনমার্লি আদুন্থু কাচারি পন আনিং খেহাং আলু নাংডেং আলং আসন আসন আলন আর্জিক লংপ তাংটে আফ্রাংসি আলুন আর্জিক সেনা জি টেন টেরাং পেন কিলুন আলুন আলাম থেকে সিন টু আমানি মাস আর্জিক সেনা আলাং লিপেন কিলুন লাবাং সালুন

0: هم نیتات خونی بله پا باب
1: লগা কাস্তনি গহতি মহাবাহু দনমরলি আদুন্থু আলুন কে আলুন আলাম থে এঠাক মানাই কিলুন প্রেম তেরা আরজিক সিনহা।

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু আংডেং কেচারি আবং পুয়ানিং খান আলুন আংডেং আলং আদন্থু আলুন আর্জিক সেনাং দানিয়াল ইংটি পেন কিলুন আলুন আলামথে সেংবে জাতি থা আর্জিক সেনাং আলাংলি পেন কিলুন লবং সলুন

রেডিও কার্যরা রাতুম লাপনা পর গুয়াহাটি পেনকা পেচেতা কারিবেজে মেঘনালাতুম আর্জুলং এক টাংল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পর ফাই ফ্লিরা মিনিট থমকে বা পর চকসি আফ্রাংসি নীলি প্রসেন ফাংচু নালিতুম কাদু কবে রেডিও কার্যরা রাফান আর্নি কাসামা পর কার্ডম পাজার্সি পুথত হিনিয়াং দেঙ্গা ট্রান্সমিশন ইনপুট রেগল রেডিও কার্যরা রাতুম আকাশবাণী দীপু স্টেশন অলং জাইমে কেবাং লাকে এফ এম বেনা লং পেন ভারু ইসিরা তো বর্ষের কেবা মেগাহার্টজ নিউজ অন এয়ার অ্যাপস লাপেন কে রেস অ্যাপস লং পেন পিনি কে চিটি নিফাই ট্রক বম করু আনি আদুন থর জেকসেনাং নিমাসা লুনবারি মাংদেং লং পেন সাম্পের বড় গেলুন দাউরি এলি পুবাংসলুন তাংতে আর জেকসেনাং লাবাংসলুন

রেডিও কার্যু রাতাতুম লাপনাপর সাম্পের বড় কিলুন দিমাস সালুন বারেম দিউরি এলিহিপু বাঁসলুন নাংলেতুম আর্জুন একটাংল লাকে আকাশবাণী দীপু আদন্থু আর্জুসেনাং বড় লুনবারিম আং দেংলং পেন রমেশ্বরী ব্রহ্ম গিলুন বড় লুনবারিম

রেডিও কার্যকর হাটুম লাপন অপর্ণানিতুম সামিলি বসুমতরে গিলুন লিংথিয়া ফাইদাও জারো বিফা পুবাংস লুন বড় লুন বারে মার্জিলং একটাংল লাবাংস অং দেং লং পেন কিজিৎ সিয়ালুন আর্যুক সিনহাং প্রফুল্লা ব্রহ্ম লাপেন আরিয়াসং হুতুম গিলুন বড় লুন বারেম

0: রেডিও কার্যরা রাতুম লাপনা পোনা লেটুম বোডো লোন বারিম আর জলং একটান ল লাপন সি বোডো লোন বারিম কেরত কাপড় জুয়া যায় মেকে কেরত কাপড় জু কান্ত নেগল লাকে আকাশবাণী দীপু
1: সকলের বাবে সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
2: যোজনা উন নৌজবানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এতিয়ালৈ এই যোজনাত 8,85,00,000 অধিক লাভার্থী জড়িত হৈছে। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেনচনৰ সৈতে যোজনাৰ 3টা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।

0: asu long po inke la asumar long et lo tela tum ko pila cheklo jon ni aphi an si la sumar tum sta me an chu thek ji sap sap an chu thek lo teng para ke cheklo yon thom an lo te ni li tum la pu chu jor chu lang po la son ya lo long hong api jong si pang reng lo te api pulo maha ka pang reng ge cheng pen cheklo jonni pen hisap po he cheklo jonni pen pang reng lo te e cheklo yon roxi ner kep lo te la tum alu ri puma ti di alu ri lo te la tum e api tum ke an sita me chu che e dom joy ti ti an chu chi de ti ti
1: la son se ka pang thek
0: ka pang thek lo e la son lo lo te alu padun nang po alu pa cross nang po par ke la tum e asu jong si dulu lo te la tum e cheklo yon thom pli nang ko asu chu pat he de he la long hong tum ta asu ko pa jai ji a cheklo e cheklo yon pli an nang kok la si la tum cheklo yon pli an pleng lup lote la tum aso jai po para ke aso jai et lup lote la so aso bang ke aku an ki chu thek hot sita me cheklo e jon parchet lote la tum an chu thek lu e la an chu thek ki chu thek pa me cheklo yon thom le he o cheklo yon thom an mang la ke e kumani ka pang ring jin ning hang ke nam jin ning hang tum sita me e nam pon un lo la pen e pangring stami unlo achulang chu chepin men stami e puloma ande pen stami thithelo rengpo
1: long hong asuki jora bangge nang litum i jona long pen ko anse ador ke an en lo
0: lan litum ke jora bangge non ke jor bom bangge e adihok bangge suri pho adihok bangge suri pli la son le he
1: along jon long pen
0: o e jon long pen
1: tangte long hong avor nangli le akum avor kapa un eder je phan nangli ko pine ka chere mek asona sai klem klem ma
0: long hong avor jong si e nangle po e nangke le lo pu chini lo te hedi rong malom sta me bang ji than phrai lo te e nili sta me e adunga rai la son bap ki ho hala son he rikang ki ho la hai sta me pipo la pen ke adunga rai sita me la mi hi ta theng piar vo la pen phi e adu ang pang he di la sta me pang voi po inge me thor po la so a me along ko pul ma di ti ti sta me he di la son a sap su pidun pong par ke la si ar u ti ti lo a la po adunga rai he ar u po la pen ke la roi sita me he di lang pen cham et po adap e phong la pen adigang same phong lang pen si cham et ti lo la pen ke la lang cham et lo te la kring si si lo te he di la bleaching powder ne la roi long sta me thok po pen la adung rai sta me e la lang kili along sta me la apong rep si ta me he di la son e bleaching powder thok det ti lo tim pen sta me jok po la pen ai awur sta me e un ilo ili muni da tumsta me adunga rice ta me kidu un e la sonsta me do la si kidu unji phansi long hong a rice ta me itum pangthir vernang ji la pen ke ang green do kok la si ang green bens ta me ili bangke pulma be mar pe ne long identity
1: mi senloni nangli long hong ka pangreng aputhak radio karju mate rong rup arara tuma phan than pachiniya pon bini ke apor chok tanglo apor la po anle ington lo na cardom
0: cardom
2: রেডিও কার্যরা তুম লাপনা পর রং রোবাজে মেঘলং পেনলে তুম হুদ বাং পি হুনালি তেরন পি লাপেন কে সিমোরা ইংলেং পিয়াং বং লং হং কাপাং রেং বুথা চিহু চিপুত আর্জন একটাং আদন্থু আর্জুক সিনাং পিনিয়াসারলামথে পিনিয়াসারলামথে চন্তর তর তা ফি জুয়াহি ক্লোকলে মাতে কিদুক পিক আহেম লামথে গেমান কেচু আহরমু আবেতে ফিজুতা দোদে কমান্নে আহেম জংসি পুরুয়ার লো সক আবে পুলোতে ফিজু কি আবেল আফিজু সি কাবে তাং দেতা পৎসি আহিতা আবে দেপ পুরুয়ার লো সক ইমুতা কাবে ফানসি কি পুদামালামথে লাসে সার পালামথে ল চন্তরতর তা ফিজু আহি ক্লোকলে মতে কি দুঃখ পিগাহেম পিনিয়াসার লামথে কে লাপুয়ান বেদল

বর্ষাইকে মিচ এন্দুনিকা লাদাখ আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপাচে থাঙা বারসাইডু লাবাং সুয়ংবং মাই মিটিং পাংরি পাং দন মাহাংকে থেক কিথি কে জাং কে জ্বর কে নাম কুলারা কি মিকাংপু হেম কি মিকাংপু চুজুন চমাঙ্কান রং কেয়ার আর রং আজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসন আলাম পাচে থাং জিলিপুতে লাদাখ আকাশবাণী ডিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জং সি চিংকি ইক জি পুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো।

สุขยันลาพังเอราเจงสังตาริมสายิริปังยังองโอยมิริมา

0: Radio kar jura da tum lapona por don sing te don lapen ari sang hotum kilun hacha ke kanalun karbilun bari marjulong ek tanglo lapuan si karbilun bari kerot ka parjua ja meke kang to niklo lake akashwani dipu
1: holau bai ba holau
2: mesinot kapur rakha agote check kori suwa nai niki
1: holau holau bai ba holau এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক আৰ বি আই কয় জানি লওক সতৰ্ক হৈ ৰওক
0: ৰেডিঅ' কাৰ্যু ৰাতাটো মাদন্থু আৰ্জু চেনাং লামজিয়াৰ পিনিলা বাংস অংদেংলং লামজির থানচে বাং হারবামন রংপি বাংস লামজির কেতক বাং ক্লিয়ারলি বন্তক বিপি আলামজির আলামথেপি তমন কেতের পুথাক তাংতে আর্জুক সেনাং লা বাংস লামজির
3: পলিউশন মাতে তমন কাছে হো পিরথে অলং মুনিন মনর অতুম কে ক্রয় আর নাম দুপু সীতা এমেকমেন থেকলংলি পুয়সন থি এলে তুম পিরথে অলং সিনিং পেন লংলে আদাকে নাহকলে দুদাম সিতামে তোমন কে দুলো বনতা আর নামা ফান থেকলংলে পুয়সন থি তোমন তা এমেক পেন চেচারচে আকি ইক লোনে আকেলক লোনে থাংতা আর জে আবরণ চিনি নে তোমন লাকে ইসি পেন মাথাদাম পুলোতে আবেদাত সিতা থাংকা নাহকতা আবে পুমেমে বনতা তোমন জংসে আবে পুলোতে পিয়ঠে মুনিত পেন দাংলক চেথে কে দু আপি লাপেন থেংপি তেংপ্রাং বাপ বি দুআনতা রেঙামাছি উন এ চেথে কেবাং আফানতা তমন নাংকক লাবাংস তমন আফানকে অক্সিজেন পুসি কিপুপু অক্সিজেন জংসি আবে পুলোতে চেথে কে দু অপি আনকে রেঙুন এলো থেংপি থেংপ্রাং দুআনতা তমন পেন কেলং কার্বন ডাই অক্সাইড আজাকং পেনসি কেরেং ইলো লসনসি প্রেকজাম প্রেকজাম মাসন দু পিগলাং তমন পেন পে পুলোতে রেঙুন এ লাপেন আপুন চক উন এ লাসি তোমন লাকে এলি তুম কেদবম আপিরঠে আফানকে কেনাং থে পিক হংজাং তোমন কে আকেনাং থে পিক পু এলি তুম চেথানলো বন্তা আকেনাং থে পিক পু ওয়াইফে চিতা নন মনিত মনর কিচান কেজার লাপেন কেথে কেরে আকাই কে তোমন কে মে অলং তোমন কাছে হো কে পাংবই দুন লং পপ আজক ওয়ারমন আফান লাপেন চেথে কেদু আপি আন্তা কাতোরা লাপেন কাশিক সাক দুকক টাংলো তোমন কাছে হো ফান আরেং কেলক আলাম পেনকে এয়ার পলুশন পুসি কিপুপু এয়ার পুকে তোমন লাপেন পলুশন পুকে আকিমে আলং কাছে হো চিংবুই দুন উৎ প কাছে হো চেপলাং দাত আফানসি কিপুদাম তোমন আকিমে অলং জংসি মেহি কামেন থু কামেন উই আং উই হাই হুই চিংবুই দুন লোতে তোমন কাছে হো সে চেমান দাত পো লাসো কাছে হো কাচিংবুই দুন তাং তোমন আফান পলিউটেড এয়ার পুসি কিপুপু নন আকাই হাকু অসন তোমন কেমে মাতে ফ্রেশ এয়ার জুম্পি খাংজাংলো নন কে আদুক অবেদ মিহি কমেন থু কমেন উই আং উই লাপেন গ্যাস আং উই হৈ হুই কচিং উই দুন কুং পেন আজক তোমন কেমে কেলং সুংক্রুংলো লাপেন ওয়ারমন আফান আকিমি আংথেক আবিদ্যাতলো তাংতে তোমন কেমে অলং কোসন সি আকাচে হো আতমন কাচে মুই দুন লং লক ল আফ্রাংসি কোসন সি মুনিদ আতুম আকেতের আতমন কেবান পেন কে তৈ দুনমা লালে চেথান দামলো না ন নাকাই মুনিদ আতুম আকেং পেন দাম সেলে তাংলো নাহকলে দাম বুসি তামি হেম কংলং পেনসি কে দাম চেপাজয় কি তিতি লাসো হেম কংলং অলং পেন কে আকিমি আতুমন কে নাং কেতেত জি কে কালিলো লাসো হেম কংলং কে বেগ পেন আজক আমিহি কেতেত আপদ আনকে তোমন আলংসি চিং

0: তোমন কাছে হু কচিংগুই পেন পাছে কাম উঞ্জি কাডম।
1: রেডিও কার্জু রাধা তুম লাপনাপর লামজে রং দেং লংপেন হার বামন রংপি কেথান নাং তুম তমন কে চেহমতি তমন কি এর কেতের পুথাক ক্লিয়ারলি বন টক বিপি কে তক লামজে আর জিলং এক তাল লাকি আকাশবাণী দীপু।
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
3: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
2: কপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
3: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
2: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নং জিকে
3: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চেথান বাপ্রাং দা চকজি
2: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
3: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দীপু আলং
1: রেডিও কার্জু রাতাতুম আদুনথু আরজুক সিনাং সাংপিমারা জাই মেগলং পেন চিহুচিপুত পিনিলা বাং সুয়াং দেং লং চিহুচিপু জিলা কে হুদ বাং পি হুনালি ক্রপি লাপেন কে সিকা তেরাং পি কাচি হু জেলাম থেপি কার্বি লামার জানা লং চেপারজান মাং ফি ইনুত কমেডিয়ান পুলবাং সো পুথাক তাংতে আরজুক সিনাং লাবাং সো চিহু চিপু রাজামে
4: লাগে আকাশ ওয়ানি দিভু বিনি নীলিতুম কাচোফাপন আলোহি লাগে কার্বি লামার জানা লং আমেন কাচে থাং ক্লং আবাং ফি আলাংলি কাপাচালাই মতে কমেডি আনাথসি কাচেপারজান বং আলাংলি মেন লাকে সিকা তেরাং পি আলাংলি ফান কামাং পুয়ামেন পেনসি কার্বি আংলং আরা রাতুম সিদামে চিনিপন লাসি নন আলাংলি মাইক্রোফোন আথেংনো নাইংনি ইকটাংলো লাসি আলাংলি ফান আকাশবাণী ডিফুয়া হেন পেন সুরি সুরিয়া কার্ডং পাজেরিগলো কার্ডং লাসি আপ্রাংসি নাংলি রংচে থানিক জিমা নাংলি কোনাৎসি মাহাং কে থেকমা লাপেন নাংলি সারপি লাপেন সারবুরা মেন
5: নীলি মেহাং থেকে বিনং এ দং কাম কাম সারসন রং হাং র নীলি পাই আমেন কে কারেং রং হাং পি নীলি পো আমেন কে কানিয়া তেরা
4: নাংলি কর্তে বাংকো আন দনে
5: মং থ্র বিন সো বাই থম আর লসো বাই থম
4: লাসং বং
5: পেন নম্বর প্লিল
4: লাসি আদুনথু নাংলি না জেথানিক জিমা নাংলি কায়ালং নাংলি কুপি কেক্লামসি নাংলি নিং কেহাং নাইল
5: কেক্লামেলা লয় লাই কাই কেরেঙি ফানে ওসন মালা সুফানসি নিং মাথাল হে লাসি ক্লেম নিং হাং নাই বাকে
4: লাসি পুথত নাংলি ফানার জুথুই ক্লাং নাংলি কমেন্টু নিং কানসি দিফু কেবাং চেং ল থান পচিনি ইক জিমা
5: নিলি গাং চেং গে 1995 সিকিবাং চেং মদ দাকসি না থে সন না হে পেনাং না মালা মদ আলা ইসি দা খাই মু প তো ডোমতি সো হাই মু পু জালি দু পু লা জুন সর তুম হে সো জ জালি দু পি মা নি হে জালি দুন তে পু জাল হে মা লা জুন সেক্রেটারি প্রেসিডেন্ট তুম সিনাই ওয়ান দ আমার তা দুন লাভ কমান দুন জুইল মা চালি বম দু বম দু বম হে নন আনল
4: পুথত নাং থুই গ্লাং নাংলি কে চেপার জানা হে না না কমেন্ট টু আনিং কান মেসি চেপার জান দুন চেং ল লাপেন কো মাছি নাং কাং থুর চেং ল
5: কাং থুর চেং এ সার জীবন তের গে ফিলিম মেন গে আহ কাং হ আহ কাং হ মেসি দুন চেং ল আমার লয়া দুন বম ল হে এওয়ার্ড কে লং 2014
4: নাংলি লা চেপার জানা না থু নাংলি

0: বি হেক পেন তং নং নিং কে হাং মা মাতি ল নন লা কে থে হসি মানে চি পারজান না চু নং নিং কে হাং টুন ল
1: বি হেক পেন লি নন দাক রাং পান মিয়া হেদি বা লাই দুন বাই নি তুমং থান ল ও দুন দে চক মা ইয়া তামে দুন পচা লি দুন মম র বুজি লা হে মা দুন ল নন নন আন্তা দুন বম ল হে সুত পেন
0: আসে নাং লিফান লার নাং কাং থুর চেং আবাং লা লাং লি জীবন তে রন কে লা কপচলায় নাসি শুটিং নং জি পাসনব
1: কপ্রেগা রোল লি হনে হাং চেং বন্তা লা কমিডিয়া রোল হে
0: কপচলায় না
1: কপচলায় না হে লাসনে হাং চেং বন্তা
0: লাসি পুথত নাং লি কাচে পারজান দুন চেং আলামার জানা আমেন বাং জেথানি জিমা
1: চে পারজান চেং হে হকং হ
0: হকং হনেন লোদি
1: লাসি দুন চেং ল
0: পুথ নাং লি ফানার জুথুলাং নাং লি কামাং পমেন কো সংসি চিলং ইগল
1: কামাং পু মেন চে লং গে আলা কাং হন থি র লং পেন ল দা পেন চে লং ল আনতা হে দি উ জুন এ প্লেং এ ল পুসি আসলি পম আনতা
0: নংলি ফান কেলা বিহেক থি হে কা কে থে কি দেং তুম সে তামি নংলি মেন বিনং বাং নং চিনি গে দেট লা কামাং বো মেন পেনসি নংলি ফান কে কারবিয়াং লং রা তং কে নং চিনি লাসি পুথত নংলি ফানাং জু থিক লা নংলি কা পচলাই কে বিহেক পেনসি নং নিং কে হাং মা মতে লা নন সিনং নিং হাং ইগল
1: বিহেক পালি ন সিনিং হা আমার বেলেগা রোল না কেহাং তাই ননে দি আর সবে নিং ফোপে হয় তি হালা বচালাই আর রোল নাই পুষে নিং মাথা থা লাভ বুতে না হোক জং লেং হাং তা দুন পো বেলেগা রোল না হাং বুতে হে আর সব হে নিং আর লু হে ক্রয় ক্রি রেম তি কি
0: সিনাং লীলা নাং থাই থালা চে পারজান সা রং বং পে নাং লি নিং গা চিং সাম নাই আলা মার জান আমেন নাং চি থানিক জি মা রেডিও কার জোরা থুম ফান
1: এমিথং আচপার জানদন হে
0: চপার জান সার আনং বং পেন
1: কাহন কাহন না থির চল নিং চিং সাম নাই আকো ডাক মেন সি আলা তুমতা পিনিল লং তা লং লং হে এওয়ার্ড
0: এওয়ার্ড হে দি
1: নিং সাম পিল লকে
0: আসি পুথত নংলি পিনাং আন কে চপার জান ধুন ল সোয়াং বং পেন নংলি কে চপার জান থেক নাই পেন এওয়ার্ড কে লং লকে দি এওয়ার্ড মতে নং এ গি লং দুন কে কমেন্ট ওয়ান নিং কানিক নে
1: 2014
0: নাং লীলা কাছে পারজা আনা থুপেন আকা প্রেক আনা তাত কাছে রাবদুন ইক দু ইক মা কাছে রাবদু
1: দা কিসেস তম ল হে ওসি জে রামবম ন ল পিনে না নে প্রোগ্রাম দু ব্লতে হে কিলুন তমে কি কান তমে লা নে ফান সে নাং বলা প্রেসিডেন্ট স্যার তুম হে উনি চে পাং রুম ব সন সন না পু দাম নেই ব হে চে পাং রুম প কে চার্লি প ল সে গ্রুপ পেন হে নাম বম পুসি দুন বম দুন বম লা হে সি ক্লেম বম ল নন আনতা হে পু ফিলিম না তা ক্লেম বম ল হে পু কিসেস না তা ক্লেম বম ল
0: কুপিনে আর পু দোসন মানাং লীলা পু কিসেস আনা থুয়া বাংকে
1: কিসেস ল আর পু কে বে লা নি তুম মং তাই প লা সেন্ট্রাল টিম তুম হে তুম গ্রুপ তুম পেন হে লা ইনচার্জ তুম বাং উনি জাপান রুম ইয়াত পু প হে জাপান রুম প ল সঞ্চাল
0: আকে হেলো আন্তা কিলুন কে কান পাকলাং নাম দাম মা মতে লা এলি কারবিয়াং লং আদাং আন চল
1: তাই লু তা দাম দাম নন মা আন দাম ওই হে কাই দাম কাই লু তা পিন আন দাম লু গুয়াহাটি কলকাতা দিল্লি হো অন্ধ্রপ্রদেশ নানান হো বিহার হে হে তা দাম উলু দাম পিলু কাহি লু তা পিন আন দাম লু
0: আকে হে লোকে লা নাং লি তুম কে কান নাম সিকে দাম মা মতে লা লুন কি লুন পেনি নে মা লাপু লামকান পাকলাং দাম লা সন্তং দাম ইগলো নাং লি তুম
1: কি কান লং পেন কে কি লুন লা সন হে হং সন সে দাম দা কি লুন কি কান হে সন লু দাম দা
0: নাং লি কে লুন কি লুন তা নাং হাং ইক মান
1: নিং হা লুন লুন তা
0: নাং লি আসাব সো বাং নাং লি লামার জান লং কাপা চালাই ভের লাপু আডাইলক নাং লি রারা ফান পার জু ইগজিমা রেডিও কার জো রারা তুমা ফান
1: পার জি জি আসাব সো চেংবং চেংবং কললো হিজাইলু চেংবং কললো হিজাইলু লা সন সি জু মে মতি নাং মে দে পু
0: চোরলা রেডিও কার জো রারা তুম ফান নাং লি লা সো আ আলামে পার জু পট লাসি পুথত নাং লি মো পেন কে চেথান নাং লি বি হেক পেন সি দি ফুগে বাং আসন ল লা ওপেরা গ্রুপ পু হে নাং লি লাদাক কো পি পি সি কে চার্লি দুন ইগ লং ল নাং লি
1: ওপেরা গ্রুপ ল হে কি কান চার্লি লং লুন চার্লি লং কে লা কিথি বি থেং আহিন হে তা চার্লি দুন সব সব সব ইতার চেং লহাই হে সব সব চার্লি দু
0: নাং লি কে পুতে গিটার তা রত

0: تجلبه.
1: بصب صب درتا تشين
0: تشين فيتامين تيب تي
1: نبني ها صندو جاري دون صندو صب صب صب ها
0: لسي ألان لي كمان كي جبار جانا ناتو جاتاك لي ألان لي تشين فيتامين تيب تي جيتار فيتامين روت تي ألان لي تي صندو أو لابوجو نان لي نون كي بان جيا رونا جي لون بنيا فيلي ما صن كي باكلان دوني صندو
1: نون كي بان ما
0: نون كي بان جي
1: non ke hi rc ke dam tang album ha sab su tu ge la birton to man si rang ha full film pa ha amat son pa ha sab su la la ru la bang ha sab ining ar lu krai kre ha amat pin ni cancel an de la ma la ni pan ma ma chu chu an sai toi du la comedy role de mati abisi ke ni ke ning hang nai ku comedy chalu ndi bute ning hang binong lo
0: comedy bang bolote no hok ma jok sitamina hang sitamik lem do ni
1: ku klem ku ding hang pil lo comedy ke na sonong bo ini ngarang pine la ha chon to pine ne la ha he son ja ne puja na ne sar pil pu do jo ya la son pu son ba ndi ning hang oi ta
0: ning angli ning ke hang na ya
1: ning hang na la ro lo
0: la la jo ke pa chalai na thu
1: ba chalai na
0: pu thonang li panar ju thu iklang nangli patai ko anonong e long untang ke la kapachalai lapua a rola pen ke
1: nong e long ha patai swela mala full film bonai ba de titi mate mala sar jibon jan mate full film bonai ke mala tanalom bang e jeng tutela ha jeng popusi pu ha mala swela ke long full film
0: ji person sar en pen ke la hokakang hon
1: hokakang
0: hon pen bang sinang li nong e bang chipalong non la ke di lasi nang li non kebang jilang ta shooting bom helang ma mati shooting bae kang ton iklo
1: shooting bom la ko an ma da shooting bom la ma man na hang dun lo nang hang ba ave dead full film nei pusi ni ma thalok lo full film le bunai no pusi ki pun thorang lo la hai album sab sab bunai tum banta hai
0: non lom ke la short video pa tum si ka bunai bang ke
1: lo na ke di se mati yaman la full film san limati alake lunijir boju ka anchan mati dialogue kom mati ave mati
0: nonang li bang ke ekdom mane film ma bang
1: na po film bang nei film bang te jata dola po mati
0: lasinang la che parjan sar ang bong nang li phan pinang an producer atum ta gang thur pon dolo di
1: dolo
0: lase koma phanang li ninga ching sam nai ke producer punoi director punoi
1: ning ching sam nai ke jiban sar phan chalo
0: si alang li sinang thur pon ching এগুলো ফিলিম
1: গান থর চেং তালালো কোন নাম বম তা হ্যাঁ জীবন স্যার অম্পিনি মিনাইল প্রডিউসার না ডিরেক্টর না হ্যাঁ লাফানি নিচিং সামনাইল
0: নাহলে নন কপি সি ল্যান্ড কিসি আসালং ক্লেম দুনিক বম না
1: কিসি আসালং নন সবসো লা কাম হ্যাঁ লা সিএম স্যার বেন প্রেসিডেন্ট স্যার হ্যাঁ তুম চিংওয়াই পিনে চিদন পেন মত সবসো লং লো হ্যাঁ মাদা ngetang da kisya supis da siklem bom
0: alang li ke boreng par sai ta juklem don bo na pujo kamang ba ason a ke thek ason bang duik pi ki lun ta thek ke kan ta thek che par ta hin thu ta thek la pen non alang li boreng par sai si ta me juklem don bo la si puthot nang li phana ar ju thu lang nang li la che par jan dun na hu nang li tum a ke hi lo si ta me la pu ka su ting at dam do ma mate la dakte bokte rai kar biang long alom silapu shooting sita me ke nn la
1: dakte bokte rai si nn litum bangke ala lun tum bangke ke lu dam o ha stani tum ban tu nang ne de mate dak lom si ken e kar biang long la te bokte rai ha la comedy ta ha pine lai lai apart ha lai ma dak lom si nn lun si hu char char ram da কাহিলো কাহিলো হে সংসদা তুম বান দুনাং নি
0: পেনলা শুটিং ইসিয়া ফিলিম আলং নাং লি তুম নি কো আন আন বাক এন ল লা ফিলিম নাং তুম লা শুটিং লো ফলো দাং তে হে ইসিয়া ফিলিম আলং হে
1: সর্ট আলিং নি তুম বান থি হে আর সি তে তাং ওর মতে নি নি সঞ্জা হে তুম রোল বাং কে
0: লা নাং লি তুম রোল কি দোয়ারনি সি লা নাং লি তুম ফান কে নাং হাং বে টি টি আ চলো কে
1: দি হাং পো নি তুম রোল দোলো পিনি প্লোতে নাং হাং পো কেন তুম এন পো সঞ্জা
0: সেরাংলি রেডিও কার জোড়া তুমফান জেঠানা পথ লাসি পুথত না জুথু ইকলাং নাংলি ফান আকাপ্রেক আতুম সিতামি সন আকাপ্রেক আজাতিয়ে তুমপিনে আসামি সাতুম তাং হল সয় তুম তানাংলি ফান নাংগে হ্যাং ডোম ফিলিম শুটিং উন থাকুয়া হিনা না থুয়াবা
1: আবিলা
0: নোনা মাটকে নাংলি কার বিয়া ফিলিম লং বংসে যে পারজানুন বম লাং কে দি

রেডিও কার্যুর হাতে তুমলা পড়া পর জয়রাম ভাঙচু লা পেনারি সাংহতং কিলুন ওয়াংন নিলেপ আমরিলু মাজং পুবাসুলুন আর জলং একটাংলো লাপুয়ান সি কার্বি দেদলং রে চিংহন লু না যায় মেকে কাংতনিকলো আদুন থুয়ার যুগ সেনাং আসামিস লামারজান আলুন আজামেক বাংসু আং দেং লংপেন কিচেং সিলুন আর যুগ সেনাং রোডর সিটি পুবাংসু লামারজান লংপেন জুবিন গার্গ কিলুন আলোনা লামথে আকাখে দিয়া তাংতে আর যুগ সেনা বাংসু আলুন

0: রেডিও কার্যু রাতম লাপনা পর্ণা লেটম আসামিস লামার জানালুন কেরত কে পার্জয় জ্যাম এক লংপেন জুবিলি বরুয়া লাপেন দেখু গেলুন আর্জলং একটাংল লাপুয়ানি আসামিস লামার জানালুন কেরত কে পার্জয় জ্যাম একে কেরত কাং টনেকল লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পরফাই ট্রক্সি রামিনী থংকেপ চকটাংল পোটসি আদুনথুয়া জ্যাম এক আর্জিক সেনাং অকপ্রানা জ্যাম এক লংপেন জিহু চিপুত পিনিলাবং সং দেংলং জিহুচিপু জিলাকে হুদবাং পি হেলভেলিন তিমুং পি লাপংকে ডক্টর লক্ষ্মীমাই বিপিয়াংবং কাচিহু জিয়ালামথে পি মেক দান কাচিপি লাবং সো চিহুচিপুত ন্যাশনাল আই ডোনেশন অলং পাচিতন না পুথা তান্তি আর্জুসনাং লাবং সো চিহুচিপুত আজামেক
1: লাকে আকাশবাণী দীপু পিনি নেলিতুম মেক দান কাচিপি মাতে ইংলিশ এলাম পেনকে আই ডোনেশন পাবু থাক চিহুত চিপুত পঞ্জিয়া ফানসি নেলিতুম লাদাক কাবর ই লাসি লাসু থাক ক্লার ডাক পেন রেডিও কার জুয়ারা ফান কাপাচিনি জিয়া ফান পুরা কার্বিয়াং লং বং ইনুত মেক আনা থু কেলাং ডক্টর ফানসি চোফা পন ইগল আলাংলিকে দীপু মেডিকেল কলেজ আই ডিপার্টমেন্ট অলং রেজিস্ট্রার আর পু অত পেনসি আমি না সাই চিকলাম বোমল লাসো আর পু ডেং দেয়া ফ্রাংকে আলাংলি রিজনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি গৌহাটি মেডিকেল কলেজ অলংসি রেজিস্ট্রার আর পু অত বোমল লাসি আলাংলিকে আনং কাছে থাংক্লং মেকেলাঙা ডক্টর ইকল আলাংলি মেনলাকে ডক্টর লক্ষ্মীমাই বেপি লাসি নন নীলিতুম আকাশবাণী দীপু হিন পেন চোফা পনসি আলাংলি নন নীলিতুমা মাইক্রোফোন আথেংনু না ইং নিতাংল তাংতে ডক্টর নাংলি ফান আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরিয়া কার্ডম নাং পাজির ইগল কার্ডম
2: কার্ডম
1: তাংতে ডক্টর আফ্রাং সি চিথানদাম সে নাং আই ডোনেশন মাতে ই মেক দান কাছি পিয়া পুথাক নাংলি থান পাজির মিক জিমা
2: আই ডোনেশন পুকে আইলেং আলাম পেন পুদামল পুনতে মেক দান কি পি পুয়া মনাংলি কি রয়াসন ল আই ডোনেশন লাগে ইসি আদর লাখা উন ই পিন পেন কি পিয়া দান ইনুত আমুনিত পেন আবেলেগ আমুনিত আফাত লাসো আদান আমেক আদান লাগে আমেক আকেসো পেন পিনে চেচার ইয়ে দেট পিনে আমেক লং ইনজুরি পিনে কাম কে ক্লেম হুট পিনে আমেক চিরো ক্লক বা আমেক পিনে পামেক লুপ আমেক হালা আংবং আলং কর্নিয়া পুপু চিথিং লড়াদিম লং জং সে আমেক দোকক পুলোতে লাসো আমেক কেমে হুট আংপ্রাম দোকক তিতি লাসো আংপ্রাম আবাংকে এমেক আলং লে কাছি থিং লড় আদিম লং লে দোকক পুলোতে মুনিদা তুম চেচার ইয়ে দেট প লাসো আবাংকে কর্নিয়াল ব্লাইন্ডনেস পুল লাসো নাকে সো লে চলং পুলোতে লাসো আকে সো আ ট্রিটমেন্ট কে আবেলেক থাং তা আবে লাগে বিজি দোবাই পেন তা আমি ইনো পাচি থিং ইনো পাচেচার ইনো লাসোনা লং আকেসো পুলোতে লা আমেক বাং আনিংকে মে পেন দান কাছি পিতে কাং তাং আমেক দো পুলোতে লাসোনা মেক পেনসে আকে হেনো আমেক পালার লেতে লাসোন আকেসো বাংকে পামে নো লাসিলা আই ডোনেশন পোয়া বাংকে লাসোন আকেসো কে পামে ইয়ে ফানল
1: কালাং চুরো পিকল নাংলি ফান পুথত মুহেত নাংলি কি পুয়াসন সে কর্নিয়া ব্লাইন্ডনেস পুলা সব পুথাক নাংলি থান পাজের মিদাম থা ই মেক জং সি কাপ্রে কামুনি দা ফান চিপি জি পুলোতে আ মেক কাছে চার ছে মাতে মোপেন নাংলি কি পু কর্নিয়া ব্লাইন্ডনেস পুয়া তুমা ফান কুপিনিয়া কেরাপ থে দুং আসন দোমা নাংলি রেডিও কার জুয়ারা দা তুমা ফান থান পাজের মিক জিমা
2: কর্নিয়াল ব্লাইন্ডনেস পুবাংকে আর্লিং আলাম পেন আবেলেক লসন আবেনি আলাম বাংকে আবেদেত লা আর কর্নিয়া পুলোতে ইলিচে থানাম লবন্দেলা ইমেকাং বং আল

0: কি তুম দো আঝাক তুমি ব্রাউন কালার সন দো আমি কং বং চিথিম লং আবং একদম চিথিং লর আবং কে কর্নিয়া পুলো লাসোপটকে হদাই দা চিথিং লর পুলোতে মুনি তুম চেচার ডাকব এন দা লাসো আ চিথিং লর আপট পিনে আমি ইঞ্জুরি আমো পেন চেথান সন পিনে কাম ক্লেম বম হুদ রিট পান বম হুন সা আমি চে সাপ্রাত তং হো পিনে সকরত বম হুদা সন আমি লং লাপু চেরত আকমাত পামেক লু দেট পো একে লাভ আমি বাংকে মে দেট সিদা মে আং প্রাম বাং দোক পুন্তে চেচার চেদে তিটি লাসন আন বাংকে কর্নিয়াল ব্লাইন্ডনেস পুলো লাসো আ কে সো পেন লা আ দান কি পিয়া মেক আ ইম্পর্টেন্স বাং কে লা হেলো লাসো না কি সুখ চলং লক পেন ইনুদামুনে জং সি চেচার চেদেট পুলোতে লাসো আ ট্রিটমেন্ট বাং কে লা আ মেক বাং দান কি পিয়া মেক চলো লা কর্নিয়াল ট্রান্সপ্লান্ট পুসি পুপো ইনুদ আ বেলেক বাং দান কি পিতে কাং আ মেক আপন আ কি হে নো আ মেক লং লার সি লা পিথুনাং পো এংকে লা সো মুনি চেচার পো এংকে লা সো আ কর্নিয়াল ব্লাইন্ড আ তোমালে কে লং ইকে লা সো পেন চলো আ বেলেগ ট্রিটমেন্ট গে থাং তা হবে লা সো পাচ্ছি লাম আকো লা সো না মেক কর্নিয়া কে লাগে বোজার লং না নে ফার্মেসি লং লাম দাম লক নাং পুলে কে লং আথাই কি তোতা কালি লা সো কর্নিয়া বাংকে লাগে ইনু দা মুনি আ নিং কে মে পেন আ সাংটেড কি জুথুত আ ফ্রান কি জুথুত জং সি লা আ মেক চিপিতে কাং কে পুলোতে লা সো আ মেক কে কর্নিয়া বাংকে নহক তা লং থাই আবে কে নাম পেন কে লাসে লাসো আ ডোনেশন লা আমেক আয়াদান কি পিয়া কে নাং সট কে লাহে
1: লালাং নাংলি ফানচুরো পিকলো মেপি কালামসে নাংলি রেডিও কার জয়রা দা তোমা ফানথান পনলো তাংতে মহেত নাংলি ট্রান্সপ্লান্ট পুয়া পুথাক নাংলি নিংজেলো তাংতে ট্রান্সপ্লান্ট আফান মাতে কাপড়ে কাফান কি পিজি আফ্রাং কি পিজি আবাং ফু জংসে কুমাতনে ফানচি পিজি পুলোতে আলাংলি গোপিয়া সাইজ ক্লাম নাংজি লা নাংলি নাংথান ইকজিমা
0: কুমাতনে আবাং ফু আবাং ফি আনিং কে মে পেন জংসি মো আকা এ চিথে কি জুত হুত লা সো মেক চিপি তে কাং ই দান পি তে কাং জি পু জংসি আনিং কে মে পেন কে মাথা বাং দো পুলোতে লা আই ব্যাংক দো দো লা নিলি তুমলং আদুং হেড আই ব্যাংক কে দো কে গুয়াহাটি মেডিকেল কলেজ লং দো লাদাখ দোজি লা পেন জোরহাট লং তা দো লা নিয়ারেস্ট আই ব্যাংক আলং দামসি হাদাক এম এন রেজিস্ট্রেশন চিকুরি দামে লা পেন কে লা এন জি ওস আই ডোনেশন অ্যাওয়ারনেস আপুথা কে ক্লেম্বম এন জি ওস অর্গানাইজেশন তুমতা দো লা তুমলং লে দাম পেন লা তুমলং প্লেজ কার্ড মাতে কচিচাক আলু আ ফর্ম লং ফিল আপ দাম পেন আমেন আ ফোন নম্বর লাপেন আ হেমাসর তোমার ফোন নম্বর চেতে কাং নং পো লাই সন লো আমার কে আহুত পেন কে নন আসন নন লা আই ডোনেশন ফর্টনাইট লাবাং কে 25th অগস্ট পেন 8th সেপ্টেম্বর লাগে আই ডোনেশন ফর্টনাইট পুসি পুলো লাসো এসে কে আলং আলং আদিম লং হসপিটাল লং সিতামে এন জি ওস তুম সিতামে আলং আলং আদিম লং অ্যাওয়ারনেস ক্যাম্প কে পাতিয়ে সন দো দো লাসো অ্যাওয়ারনেস ক্যাম্প কে পাতি লং দুন পেন ইনিং রুং দুন পেন নেতা মো কাই জুতলো পুলোতে আর নাম কি পিছে থে জুতলো পুনতে লান নে মেক পেন আজক বেলে কামুনে তুমহান পাচিচার ইনাং পোয়ানিং কে মে মাথা পেন মানে আমি দান ছিপি যে তুম দো পুলোতে লাসো আ প্লেজ কার্ড বাতে কাছে চাক আ লো লং সুহি করি টেকাং লো পুলোতে লাসো রেকর্ড দো প লা সন থমল ইসি ব্যাংকে রেজিস্ট্রেশন অনলাইন করি মে ইসি ব্যাংকে এম এ থাং এপ্রোচ দাম মে এম এ থাংলে আই ব্যাংক লং দাম পেন রেজিস্ট্রেশন চিকুরি দাম সিটা মে চক আর দু নাই কে দো আর আই ব্যাংক লং আপনার কে ইসি ব্যাংকে লা এন জি ওস অ্যাওয়ারনেস ক্যাম্প লাইকে পাতি হুত সিটা মে এম এ থাং মালে ফিল আপ দুন তা চক আ ফর্ম আবাং
1: কালাং কালাং মে পিগালাম সে নামলি কেথানিক লো ডক্টর তাঁতে ডক্টর পুথত এ রেডিও কার জুয়ারাত কেনাং সতকে রং রূপারলো কিন্তু রেডিও নাংকার জুদুনা দাদা তোমার ফানাং লিথান পাজির মিথা জংসে লা মেক দান কাছি পি মাতে কাদনের আসাই কি ক্লেম আহুত আর মেক কাছি পিয়া বাং ফু লাপেন হালা কাছু ডেং দুনা বাং ফু লাতুম আবি মাতে আ ব্লাড রূপ কাছে তো নাংজি লাপুসন দুজিমা নাং লিথান পাজির মি ইকথাতে
0: আই ডোনেশন পুলং আবাংকে হালা কিপি আবাং পেন কেদেং আবাং লা আবলাদা গ্রুপ চেমেলাই লেডেট সিতামে থাং আকা নহকাবে থাং আকা শিক্ষা কাবে ও পজিটিভ পুন ও পজিটিভ আ মেক আদান কিপি আ মেক বাং সিতামে লা আবেলেক বি পজিটিভ তঙ্গ বি নেগেটিভ ফান সিতামে পিমে ব্লাড গ্রুপ পেন আবাংকে থাং আকা শিক্ষা কাবে আজাদ আবাদ গ্রুপ তা পিমে লাপেন আজাদ আ ব্লাড গ্রুপ আ তুমসি তামি চোদেং দুন মে
1: কালাম মে পিগালাম থেসি নাং লিরা দা ফান কেথান পাজির মি পনলো তাংতে ডক্টর পুথত নিলিনার জুথুলাং লা মেক দান কাচি পিয়া পুথা তাংতে ব্লাড গ্রুপ মতে ভি কে আ লিং আলাং লে চি পিতা মে পুনাং লি থান পাজির মি পনলো হালা আ মেক কাচু দেং দুনা বাং ফু লাসো মেক কি মি কি লং হুত আ মেক আ মেন থা আ মে থাং আ মেক আ তেং লা চি চার ইমা মাতে থানাত কা কাতোরা আ ভেজি মালা কি চার ইয়া হুত
0: কিছু দেঙা বাং সিতা মেলা এভয় আ

0: খুলা আমি একা পর্দা লং ডায়াবেটিস চেখাং খে দোবাই কন্ট্রোল দোবাই চুচে পেন কন্ট্রোল আলি দাদা মাছে আমি কারলো ব্লিডিং ল্যাংকাছে থাপ আমি একা পর্দা লং রেটিনা পুপাদেম লং সে আকে হে নোকে দোদো লাসি লাসনা তুমি তা মেয়ে হুলা আমি একা বাংকে আমি একা সো বাংকে ছি থিং লর পর তুমি তা মে আদান পিমে
1: মে পিগলো ডক্টর নাং লেগে থান পন আলাম তাংতে এ ননহেদ নাং লেগে থান পন আমেক টিচার বের বুলু তুম আমেক টিচার ও এ তুম পুসা তামে আমেক দান জিপি মে পুলো তাংতে লা আমেক কাছি পিয়ে বাং আমেক দান কাছি পিয়ে বাং জংসে আমি

আদন ঠুলুন আর্যক সিনাং জর্জ মাইকেল পেনকে আলতন জন গিলন ডোন লেট দ্য সান গো ডাউন অন মি বাংসলন তাঁতে আর্যক সিনাং লা বাংসলন

0: রেডিও কার্যহরা রাতুম লাপনা পর ইংলিশ লোনা যে মেঘলং পেন রাতুম ইংলিশ লোন আর্জলং এক টাংল লাকে আকাশবাণী দীপু
1: সকলরে বাবে সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
2: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যাঁ তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো
1: এতিয়া লৈ এই যোজনাত 8,85,00,000 কৈ অধিক লাভার্থী জড়িত হৈছে যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেনচনৰ হৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ হৈতে যোগাযোগ কৰক
0: রেডিও কার্যহরা রাতুম স্টুডিও পর পরফায় নেরকেব্রা মিনিট কৃফ চকটাংলো পচ্ছে আদুন থাকছে না লামকা না জামেক বিনে লামকানা আং ডেংলং পেন আর জুগছে না

0: Piniga chingwaya long man peng ke do rong asar penle lam pathan paprang iklo nang apor pi iklo
1: churo par pi iklo pini lapusona war sai ke me ke long pen pini dak tirem kro lp school thanbang pi timung pi akai pi lapena parta me karbianglong thomas council pen ke wang irtum aman peng ke do is rong pi ke hai lapen dak rong rup kithi kiding pe phurun po phurun lapen লো চার্লি ও সোমার ক্লিম সোমারাতুম কা দোগবে ফান্তা মে নিলি কার্ডম না পাজে ইগলো রং আসার হই পেন পিনি লাবুসন তক লাং নাথু কে পাচিং থুর জে ফান মান পেং গে দো রং পিয়ে সাং হো ইলে তুম মালং লাপুসন আজাক দিং ক্লুই পেন কে ভ্যাং পেন ইলে তুম তেরেম প্রো এল পি স্কুল লাবাংসো তেরেম প্রো এল পি স্কুল লাকে ফারুক ক্রিস্টর ক্যাপরা প্লি ক্যাপরা হিনি ব্রিটিশ আতুম কে দোবম উন হু সিল বাং স্কুল স্কুল স্কুল কে কিকিম কারাং স্কুল বনতা পিনিয়ার নিয়ন্তাবে লবাংসো স্কুল আপ্রাহনাথু দাম থেক থেদ পিপল পুলোংতে লাদাখ আসন আসন আসন কাদুরে ইতুম থেতান লাসি পিনি আসন কে লাগে তুম ফান কাপায় কিমি পুচি তুম চেলা খানাঙ্গি আথে মানপেং গে দো আইএস রংপিয়া কে হাই আলাংলি সাই দু ওং বং পেন্দামে পিনি ইলেতুম স্কুলং নাং হোমরি পেন লাপুসন কে ওয়াং পেন পট ইলেতুম আলাংলি পেন আজক সিং মো কেনাঙ্গি আসন আন্তা ইতুম ফান বিরতানাং পিপো লাপেন আপার্টমে নিংথেল আলাংলি লবাংস স্কুল হ্যাং পাচিং থুর ফান পেন্ডাং লোক আসন আসন কাপ্রে কাপ্রে তামে আলাংলি নাংবান পিপু পুসি নিলি নিংথেল নিলি লামথে থান ও দা থেকথে সেটা এথেথি জাত সেমেট নিলি এথেথি নাং তুম পেন কাছি থানু গাং তুং লাপসন হেলো ইলি রং রূপ পু চে কাইকেটা রং রং আতকানু সে দু পু চিপু ভের লাপুসন বাং কালে দে নাং পো আথে নন কে দেট পিয়াং কাঙার লো কে পাচিং থুর জি ফান সরকার পেন আসন আসন আসন কি দেং আবার সাই তুমলং দো লাসিং ইলি রং রূপ কি দো তুম তামে চেরক টক পেন সে দো তুম থাক নাংপো ইলি তুমলং সে চেরক টক পেন দো থাক দুন দে পুলং তে কে লং দুন জি আসন তামে ইলি তুমলং দিল নন লাং দামো নাং লাবাং সো স্কুল লাকে ফারুক ক্রিসর ক্যাপরা প্লি ক্যাপরা হে নি আনি কান পেন সে কিম রাং লো বনতা ইলি তুম রং রূপ তুম তামে কি দু কিসুং আলাম কাছে থানুন থেকে দেয় পেন পসি থান বাং তুম বাং বোম ল দাম বোম লো তামে হালা তুম ফান তামে তুম চে থানুন দে দেট বা চি তং দু দেট চিংকি চে থানুন দে দেট পেন পোসি লা পোসন কি সুং চি তুম চি তং নাং বোম লো বোন তা নন লিরমিয়া কাইলং তক লাং কেনাং সট বু মাথা বন পনসি ইলে তুম আই কচিং হন আই এস আর কে ওয়াং পেন কে পা চিং থুর জি ফান কে ওয়াং পেন পিনি ইল তুম কচে তং দু সোন থাকসি কে ওয়াং ইলাং আর নি তামে ইল তুম চে তো চেরাপ চে তো দুনাং পো চেরাপ চে তো দুন লো পুলো দংতে আনসি লবাংসো স্কুল তামে চিংথুর পো লাপেন থানবাং মেসেন মেসেন তামে ওয়াং পো লাপেন ইরতুম আসোমার সুমার তুম তামে কে পাচার লিদু নি ফানির তুম তোই দুলাং পো থানবাং দু চরা চকছে ইরতুম আসোমার চে তোই দুন দে তে গো পোলং লাসি হাকো ইরতুম আসোমার দু চরা পুরা চকছে থানবাং তা দুনাং জি লাসু কে দুরা পেজে ফানসি পিনি কাপাই কে মে ইরতুম আই এস আর ওয়াং লো পোসি নিলিগে এ মেকটা চিচারো এ তকলা না তুতাকে থেকা উইথ দেয়ার পোসি লাম থে তল পান থান থান থেক থে দেলো পোসিং মান পেং গে দো আই এস আর এত নং দো পোসি আলাং নি পেলে তুম মেসেন মেসেন তুম আর জুবল নাং লা সো ফিলে আলাং নি লং আকিনা আস আন্তামে চুনিং রি চুনুং লাং নাং কার্ডম
0: চরো পার পিগল রং আসার আফান ইলি তো মাফান মেসেন মেসেন আলাম নাং কে থান আপর নন ইলি তো মালং আই এস রং পি সার দো আলাংলি ফানসি লামথে কেপেথান জি আফান আপর পি ইগলো
2: পিনি কাছে তং রাত দোয়ান আফান সুরু শ্রী একাডম নংপা জেলো দে পিনি নাংলি তুম পেন কাছে তং লং লাকে কপাই কিমি পুসি নিলি মাথাদাম আথে তক ল্যাং থেকবেগ নংজি পু নন হেডজং রং আসার দা থান পাচিনি পামেলো আপ্রাং প্রাং আলু গাচারলি পেন নন লিরমিয়া কায়লং থেদুং কাছে প্রেকডো লাসি ইলি আপিয়া পো তুমতা কাছে নিদুন আকেনাং সৎ পুসি পিনি ইলি তুমা থানবাং পি পেন ইলি তুমা ফান নাং পাং রুমলো লাসি আলাং লিফানামে রি চারডে পেন আকেরো পিলো নাং নিং চে বিল দামলো নাং তকলাং নন লিরমিয়া কায়লং কাছে রাপ দোয়েক নাংজি কাছে রাপ দোয়েক নাংজি লা সন্থম লাকে আপি আপো মতে সোশ্যাল এনভাইরনমেন্ট বলো লাপেন স্টুডেন্টস আতুম লো গাছারলি তুম লাপেন থানবাং আতুম লাতুম আকেচের আপদো লাসি লাতুম আফান এজুকেশন ট্রাইপোলার সিস্টেম পুসি ইংলিশ

0: এডভোকেট লাসন সাক্ষী দু উলং ইলিতুম আসুম আর জংসি থেকসের সারলতে বাং বাং আদের আসন ইলিতুম আদেতা চিংথুডুনপু লাসি নংলিতুম আসমার লো পাচারলি বেয়ার টুডে চৌকি কেডি নংলি সোমার লো কচারলি আহেম লেমা লিলেমা আহুত পেন আহুত চেলাং দুন্টু চৌকি কেডি নংলি সোমার আহেম আলং সাইতা পাচারলি তু কেতুন কেডাং কে এ কে সোম কে ফির কে থাক লাপেন আসন কাপ্রেক নংলি সোমার কে মেসেঞ্জিয়া ফান কেছুত হাপ মাতে নলম রাকি হরমু ড্রাগ সাহাই লাপেন আসন কাপ্রেক প্রেক আসন বেগে মোবাইল ফোন দি লাহাই পালাং বেয়ার দো আনপেন আসন কাপ্রেক কাপ্রেক পাচারি দুন্টু তো নিলি লাম থে বাং পাদিং ও এলো সে লান পেনসি নিলি লাম থে বাং রিপন চেক পো কার্ডম
1: আইএসআর আফান চুরু পারপিকল লাপু আন লাম কি মে নাকি থান তিকাং থেক আপত নিং আরং পারপিকল রাত আতুম আসে কে থে পেন রিচার্ড এফ সিনাং দে স্যার নংলি ওয়াংজি পু আলাম আর্জুলং সি নিং আরং লো লাসি এস এম সি আতুম পেন কিদো মতে এপ্লিকেশন নাকি পি দুঞ্জি পুতি
0: কল ওয়ানন কপি আফান ল
2: কারণম স্যার নিলি তুম তিমো পেন নাং নিকে থান আলাম ই নিং টুকটুক ক্লাক লো বুসি একদম নিংকা রং দু থেকটি দালু বুসি নিংকা রং অংলো স্যার লাসি নাংলি লাপু সন সন সুরিয়া সাই দু পেন নাংলি কেচি ও পেন পিনি নিতুম ডাক্তার এম ক্রো এল পি স্কুল লং কে ওয়াং পেন পট জাসে মেট নিলি তুম নাংলি ফানাং চুনিং রি দুনি কে লাপুলো তো রাতা তুম পট ওয়াং দো আই এস আর ওয়াং বের বেহু তো ওয়াং রা ওয়াং থা তোহলা মাপলা দুলাং পতে নাপ গোড়া তো নয় পাহু না গামরা হই পেন তো লাসি সার নিতু নাগে চুনিগ্রি কে লাগে জো লা নন কে দব মা লাগে হা ব্রিটিশ হুড ফারো ক্রিস হুড ক্যাপরা প্রি ক্যাপরা নি পে কি কি মারাং কে রাং হেমলো আর পং তা বেলো নন কে আং হাম তা বেলো জো লাসি লোক চালি ও সোমার তুম ফান নাংলি হিন পেন প্রাপ জিন পেন লা ক্লাস আর রুম লো সোমার টুকে চালি আর রুম রুম থম গে নাকি পিবেক নাম পোসা লা পেন হিনি নাংলি ফান কে চুনিগ্রি দুং কে লা হেলো ডাক নন সন জো পিনি তা থানবাং পিপে নাং পাম রুম লো মে মিটিং কে দো কে থাক চে কাক পো তে আজি হাক তুম কে জো মার পি বার সো কে দাম হেম তাবে লাসিং আ পেরেন আ তুমলো আপি আপো তুমলো লাপেন লোগো চারলি আ সোমার লাপেন থানবাং পি লাপেন থানবাং পো তুম তামে বার পি বার সো কা কেনাং সট সার লাসিং মপমু পেনাং লিপু গভ অফ ইন্ডিয়া লাপেন গভ অফ আসাম আ তুম বেন চেলাং পেট আ কাপ্রে কাপ্রে আ কে জয় পুসি পু পসি লা বার পি বার সো আ হেম জক তামে নাংলি কাং হন পেন নাং কিম নাং রাং পিনাং পো লাসিং নাংলে ফানাং চুনিং রিনলো
0: কালাংলো লাহাই হে দোয়ান্তা স্কুল ফান আকেনাং কেদো পেন পট নাং রাপ পো কে এ সি এডুকেশন ই এম পেন চিংওয়াই পো বন্তা কেলং তাং আসন আন রং আরার আতুম চেলাং দুন পেমে নাং পো চকি কেডি চক পো অন্তে
2: আহকলো স্যার নাংলি কিপুতা নিলি তুম তা আখে চক দাম দিয়ে দুকলো নাংলি মুপেন ফুলো কেলং তাঙাসন আন তামে চেলাং দুন পামে টুপু আহকলু নিলি তুম পিনি প্যানকে নাংলি মুপামু প্যানকে থানকাং আসন আসন আন আকি জুমে আন আর নি তুম লংলে তামে পিনি নাংলি কে নিলি তুম ফান নিংরদ দুধ আলাম সি নাং থানকাং মুমলো নিলি তুম আপিয়পো লাপেন রং রূপ কে থেকে ডিঙাতুম লাপেন যাসে মেট ক্লেং দুং ক্লেং সার পো তুম তামে নিলি তুম পিনি পেন কে নাংলি ইংলো তামে নাংছে চাক দুল লাসি নাংলি তুম নাংকে রাবাসন আন কে পিনি পেন কে নিলি তুম তামে ছেলাং নুন পাম মেপো যাসে মেট ডাক্কা বড় যারা তুম তো পিক আর্নি কাং সামলো পো লোলংতে ডাকসি হা কোনা নে নে নে আ মোটর ফ্লু ফ্লু বাং পো আ চয় চিং চয় নন চিং চয় চে তো নো ডাকসি কি জুই পো আর্নি কাং সামা দাম লোদংতে লাপু আলাং তুম কি চো কাং হরমোন দা ওয়ার চি দিতি লাসি লাপু সন কে কে ভাং ইলাং আর নি বাং কে নিলে তুম চে লাং দুন পো লাসি পাংথির দুন পো লাপেন নাংলে ফানাং চুনিং রি থুল নন কে থান বাং পি নুবেত লাসি আকো আনু কাপ্রে কা থান বাং নাং তয় থু না হা সার হ লালু পুলং তে নি তুম রং রু বা তুম তামে লোক চারি অসমার নন কে নাং পাত বম লো আপর সিং নন থান বাং ইনুত নাংবান পিঠু নাং পো লালু তাং তে থানবাং পি নুভেদ কে আলাং নিকে ক্রেমা সাই দো পিং লাসি আলাং নি ফান তামে চুনিং রিলো পিনি লপ সোন নাং পাং রুম থেক পেন পোসি
1: চুরো পার পিগ ল রং আসা

디푸벤. FM 벤 롱벤께 바로 이시라 떡벌스 께바 메가헤르츠 라벤께 리스 앱스 라벤께 뉴스 온 이어 앱스 롱벤.

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলারকি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ডু নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: আদন থু আর্জুক সিনাং লামজে রাজা মেঘ লামজে রাজা মেঘ লংপেন বিনি লামজে গেথান জে বাং ডক্টর জাংমি দেরাপি বাংসো লামজির কে ন্যাশনাল নিউট্রিশন উইক লং পাচে তন্নসি আকিমি আসন কে চু কেনাং সব পোলে বাংসো লামজির আর্জুক সিনাং তাং থেলে বাংসো লামজির
3: আত্মমফান কার্ডম্পাচের ইকলো পিনি তোম কাছে থানপন ইংজিয়ালাম বাংকে ন্যাশনাল নিউট্রিশন উইক পুঠা লাসি ন্যাশনাল নিউট্রিশন উইককে আনিংকানবাংটা ইলিতুম চেপাতি পনবের তারিখ ইসি টু তারিখ ট্রক্সি সেপ্টেম্বর আন হা 1982 আনিংকান পেন ন্যাশনাল নিউট্রিশন উইক চেপাতি পনবের ন্যাশনাল নিউট্রিশন উইক বাংকে ইউনাইটেড স্টেট লকে আমেরিকা আ ডেট সি 1980 আনিংকানসি কিপামান পনছেং লাবাংকে আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশন মতে একাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স তুমসি কিপাতি পনছেং মতে আতির পি কে এন পনছেং লাবাংসো নিউট্রিশন উইক পাংকে কোসংসি হেলদি ইটিং মা কিছু কিজুন পেন্টা আকাপ্রেক আকাপ্রেক আ বেমার মতে আকিসু চেপা বিদেজি মতে কিচিরি দুন থেকজি ফানসি ইলিতুম লাসো নিউট্রিশন উইক বাং চেপাতি পনবমনো লাসি হেলদি ডাইট পুলোতে ইলিতুম কপিসি চোনাং পো মতে কপিসি ইলিতুম জুনাং পো পুসি পিনি ইলিতুম চিঠান পনলোনা নিউট্রিশিয়াস ডাইট পোকে কাতুক কাবি অসু বিহেক ঠিহেক মতে ইলি আর্লিং গিথে সারু সারপি তোমহান আন্তা লাগে আকেনাং সত আলামলো আথিমা কিছু রং লিগিজু নং লে পেন্তা কিছু চলং বা আও কাপ্রাণ মেমে লাবাংকে মেল নিউট্রিশন পুসি পোপো আঠুকিং কেডক কেচু তুমতা আকিসু চলং নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডিস পুসি মেডিকেল টার্ম ব্যান কে পুপু হে লাসি লা এনসিডিস আকিসু পুরুটং থে ইলিতুম এক্সাম্পল বাংকে ডায়াবেটিস তাহ প্রেসার তাহ লাপেন ইক্রম কে থে ওবিসিটি বেশি ওয়েট কে অং ওভার ওয়েট মাতে ওবিসিটি লাহাই আকিসু পেন আফি আফি পুলোটং থে ইলিতুম কমপ্লিকেশনস নাংক্লাং পো ইলিতুম লিভার তা হেংনো পো হালা ক্যান্সার আন্তা ইলিদাম রক্ত থেক মতে মনিতুম আপ্রাণ কেদাম দো উলো লাসো নন কমিউনিকেবল ডিজিজ বাংকে লকে ডায়াবেটিস মানে প্রেসার কে অং জয়নি ইলিতুম হার্ট এটেক নাং দো পো কোলেস্ট্রল নাংকে অং জয়নি স্ট্রোক দোপ লহাই আকিসু পেন কচিরি নং জি পুলাদংতে হা কিচেং সি আমহাং ঠিক মিরা কং এর তুমহান আন্তা হেলদি ডাইট সি পিনাই আসি কোসন সি লসো আ হেলদি ডাইট মতে নিউট্রিশিয়াস ফুড পুসি পুপু বাং আরেং কে লগ আলাম পেন লসি ইলি টম কোসন সি লা কিচু কিজুন বাং রাইট ফুড মতে কিচু পেন লহাই আকিসু কিচপা জকজি লহাই কিচু নং জি মতে কপি সি কিচু নং জি মা লাবাং আসাপসো নিলি নাংলি তুমহান নং চিথান পনিং টু পিরথি লং কে কিচু কিচু না হরমুতা নাং প্রেক পম তাং ল

sa mukha lake liver kidney hai bank la an develop kali lang la si la inti la pensini bank ke pipides ke mi ante ke tumbang apia chulang cholong li mate avide ta tumbang ke kinna manga khera duk sita pinang kokpo sita mi un an ke ilitum na chulang bang ke pc sob phanda pachini iglo la si la bang ke ilitum osomar tum kichu kijun nang ji kosan ma la si ilitum chithan pon lo lapen arlingi thitum ke tangte kosun lo kichu podi arlingi thitum mangge ilitum karbianglong mati india rat tungge ituma staple food pulo tangte cereal samukha henno labangge ilitum sang mate atta moida ilitum mangge rice eater asam along mate karbianglong mangge lasi itum mangge la carbohydrates ke mate mainly ke ilitum rice mate sang long me silong po lapen ilitum han hai long vegetables fruits samukha ilitum long lapen ilitum dak karbiang long long ke non vegetarian si kyo inglong ok ta long lang ok ta long lasi lahai ta ilitum ke ibaha ki mi pusipunang po je itum long la an available lapen ilitum organic vegetables ma thisiri ta ilitum long olang lasi langdam et pulutang te ইলি কার্বি আংলং তুমকে কিচু কিজন আহিনকে লাপান চেমাথা উনাংনি বন সিটামে ইলি তুম নন থেকলং বমলো রিসার্চ টেং পুলুটাংতে ইলি তুম আংবংটা নন কমিউনিকেবল ডিজিজ লাবাংকে ডায়াবেটিস সুগার লাহাইবাং প্রেসার টাংহ মানে কোলেস্টেরল অং উঠ মানে হার্ট এটেক পেন প্রেসার স্ট্রোক কেলং লাহাইবাং ইলি তুম থেকপন লং টাংলো লাসি কপিয়া পট ল ইলি তুম কিছু নন ইলি তুম আংবং লা নাং কিপাত লংকে মেইনলি কে ইলি তুম ব্যালেন্স ডায়েট আবং পোলো লেডেট মাটি ইলি তুম আন চু হান বাং চুচি দে থেক তুম বাং অক চু চট লাপেন লাহাই হান তাহ ভেজিটেবলস বাং কে রাইট এমাউন্ট মাটি কান মা কিনাং জি বাং ইলি তুম চুচি দে টি টি পোলো লাসি ইলি তুম আজাদ হরমু লেচু পুসিটামি আসাপ সাপসি ইলি তুম চু চট নাং জি আবিসি মানে ইলিটুম আবোডি কন মা আবেদ কি দো লাপেন আকে অং বাংকে ইলিটুম চুচে দে নাই জি লাপেন ইলিটুম কায়ামি কে মাতা ইসি ব্যালেন্স ডায়েট মানে ইলিটুম আঞ্চো আঞ্চো পুসিতা আনারলো আঞ্চো পুসিতা মি ইলিটুম প্লেট বাং পোর্শন পুসি ইলিটুম পুপু লাবাং ইলিটুম চেলাং রায় নাং জি লাকে কাই কেটা চে কন্ট্রোল সি কি মি ইলিটুম প্লেট বাং লাসি ইলিটুম প্লেট লং কাই কেটা ডিফারেন্ট ফুড গ্রুপস বাং দো নাং জি লাকে আকাপ্রেক আকাপ্রেকে মেইন স্টেপল ফুড বাংকে রাইস লো মাটি স্যাং মাটি আন পুষি ইলিটুম পুপু রাইস দোনাং পো কার্বোহাইড্রেটস লাপেন ইলিটুম প্রোটিনটা দোনাং পো প্রোটিন গে ইলিটুম কোনাত পেন লোকে লং পো প্রোটিন গে ইলিটুম মেইনলি অক পেনসি কেলং লং মাটি এনিম্যাল ফুডস পেনসি লং লং সেটা মি ইলিটুম এনিম্যাল ফুড পেনসি প্রোটিন লং চট কালি পালসেস পেন টা লং পালসেস পুলুটাং টি ইলিটুম লা ডালি টাংহ লাহাই সোয়াবিন তাহল হাই আহান বিন তালং লাসি রাইস ব্যাংকে কার্বোহাইড্রেট নাং পিপ প্রোটিন ব্যাংকে ইলি দালি হাই নাং পিপ লাদে পেন ইলি তুমহান কে নাং সতকে ডাইটেরি ফাইবার্স ডাইটেরি ফাইবার্স ইলি তুম কুনাল পেন লং পো গ্রিন লেফি ভেজিটেবলস দে লাগে আরভো হান গ্রিন কালার মানে আকিলিয়ার আকালার আহান দেটে কাইকেইটা ইলি তুম ডাইট লং ফ্রুটসটা চোপন লং নাং জি ফ্রুটস পুলোতে ইলি তুম থেসেরে লালো আপেল তহ ফিংনু তহ থেসো তহ পেনে লাসি সিজনাল ফ্রুটস বাংসি মেইনলি বাংটুম কি পুপুকে রিসার্চ স্টাডিজ লং ইপুকে কপিমা এলি লোকালি অ্যাভেলেবল থেসো অপর থেসো চুদু নাং প বাড়ি বা তিবকটেরাই লং ফিংনু তাদু ও ফিংনু হাই চুদু নাং প থৈঠে তাহ লাহাই ক্যারটস লাহাই সব তা ভিটামিনস কি অং অং আ হরমুল মেন সুপি সুনেম্পি সুপ্রিম সোফো লাহাই আনারস পারক জং ফং তাহ জং ফং থ লাহাই সিজন সাহত কপিমা কেলং আ ফ্রুটস লাহাই সি চুদুন লং বুলোতে ইলি তুম হান কেরাপ টুপিক জি হেলদি ও জি লাসি লাহাই ব্যাংকে আকে জয় কে পেন নন আন্তা ইলি তুম আংবং আদুং আরাই কেলং বম লা লাসি লাহাই লে ইলি তুম চোপন লং পান্তা ইলি তুম পিনা আন আকে চক দুজি লাপেন ইলি তুম ইসি হেলদি ওয়েট বাং চে মেনটেন সে কেমি লাবাঙ্গে সন্ন চে মেনটেন পো ইলি তুম ওপেন ব্যালেন্স ডাইট বাং চুনাং পো অক পুনয় উটি লাপেন গাখির লাহাই তা ইলি তুম চোপন লং সে কেমি সেটামি ইসি এ ওয়েট ফান্ডা চিমা থানাং জি মেনলি কে ইলি তুম লা আর্লিঙ্গি থি তুম বাং অ্যাডাল্ট সাথুম বা লা হেলদি ওয়েট বাং চে মেনটেন নাং জি লাসি এক্সেস ক্যালোরিস মাতে এক্সেস আঠু কে অং কে ডক কে অং হরমো বাংকে ইলি তুম চুনাং নি

0: যি সুগার পহর মু ব্যাঙ্গে বা কমচেত সিকিমে সুগার পোলোতে ইলিতুম সিনি লং বানবে লিকি লং জিকালি প্রসেস ফুড পোলোটাংটে প্যাকেজ ফুড দোজি ম্যাগি তাংহ KFC তাংহ ইসি ব্যাঙ্গে ইলিতুম ইংটি কিছুতা আসাপসো চিরে পঞ্চি কিমি ইংটি কিছু ব্যাঙ্গে আর নিসি লং 5 গ্রাম অম্পারকে হানা লং জগজে দেয়াত মাতে ইলিতুম কিছু কিছু নলং চেপা দো এডেট সিকিমি লাসি নাংলি তুমতা লা ব্যালেন্স ডায়েট বাং ছিলাং পন মানাংলি তুম বডি আবেদ হদাইতা ছিলাং সি কোয়ান মা কিছু নাংজি কোয়ান ক্যালোরি সি চু নাংজি লা প্রসেস ফুড বাং নাংলি তুমতা কিছু পাজুম পন পো পুসি নিং থিলো কার্ডো
1: রেডিও কার্যুয়ারা তুম লাপনাপর লামজির আংদে লংপেন ডক্টর জাংমি দেরা পি গেথান আকি মিয়া সন কিচু কেনাং সৎ পুলবং সামজির আর্জুন ইকটাং লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পরফাই সের কেবরা মিনি থম কেব চকটাং পচি আদুন্থু আর্জু সিনা আলম বিলম কার ইলুতুন আজামেক আলম বিলম কার ইলু তুনা জায় মেগা ফান আফ্রাংসি পিনি নিলিতুমা ফান লুকিদু নাঙ্গে পালে লাকে দীপু রংমং বেপেন রাজেন রংপি ভৌশিক ইংটিপি রাজীব ইংটি ডক্টর সান্তিকা তিমংপি হোলি রংপি লাপেন আলাং লিতুম গাছিংহন জিরপো লোপেন জিরপিয়াতুম আলাং লিতুম কার্যুকাং টুঙালুন দেউরি রংপি গেলুন এট লেট লেট পু বাংসলুন তাংতে আর জুইকা নাং লিতুম পেন কার্যুকাং টুংলা বাংসলুন

রেডিও কার্যুয়ারাতাতুম লাপন আপনারাতুম বাড়ি রং ফার পিগিলুন ও নেকাচিং হন পুবাং সোলন আর জলং একটাংল আলম বিলম কালি লোটু নাং ডেঙা ফানা দুন্থু লো কিদু নাঙা পালে লাকে দীপু রোকা সেন পেন রাজু রং পি মোহন তেরাং সার এম তেরাং রিম্বি ক্রাম সাপি উইলসন তিমুং লাপেনালুম কাচিং হন দনরাবাতুম আলং লিটুম কার্যু কাংটুঙালুন প্রবিকা টক বিলাপেন নিটু তিমুং পিয়াতুম গিলুন রাকি পেভিয়ার নাং পো বাংসলুন তাংতে আর্যুক সিনাং নাং লিটুমেন কার্যু কাংটুং লা বাংসলুন

রেডিও কার্যরা রাতুম লাপনা পড়া লেটুম লংসার মেন লাং নেগিলন বটর কি কুরারো ভেলুন আর জন্য একটাংল আলম বিলম কার ইলুটু নাং ডেং আফান পিনি কেদুৎসি লকিদু নাঙ্গে পালে লাকে দীপু রংখেলান পেন রঞ্জিত ইংটি প্রদীপ ইংটি রূপালি ক্রপি সুষমা তেরন পি বীনা তেরন পি লাপেনকে জিতু টকবি আলাং লিটুম কার্য কাংটুমালুন মঙ্গল সিং নারকিলুন লামপুর পুবাংসলুন তাংতে আর্য ইথা নাংলে তুমি কার্যগাং তুমলা বাংসলন

রেডিও কার্যরা রাতুম লাপনাপর আলম বিলম কার ইলো তুনং দেং লং তুম লুন আর্জলং একটাং ল লাপন সে আলম বিলম কার ইলো তুনং দেং লং পেন কেরত কাপার জু আজে মেখে কাংটনিক ল আপর চকটাং ল স্টুডিও পর আজো পর ভাগ কেপ চকটাং ল পচি বিনি হিনিয়াং দেং ট্রান্সমিশন আলং কেদো আনা জামেক তামে লাপন সে কেরত কাপার জু কাংটনিক ল বিনি হিনিয়াং দেঙা ট্রান্সমিশন লং সায়ং দেঙা পার্ট কাপাচুন লাকে ডিউটি অফিসার মতে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নাওমি টকবিপি ইঞ্জিনিয়ারিং অন ডিউটি লবঙ্কে বীরেন তিমুং কেতন কেওয়ানা বাংফু লবঙ্কে সারসি ইংলেন লাপেনকে নিলি প্রসেন্ট ফাংচু তাংতে রেডিও কার্যো রাতুম পেনাবলে আদা পর ফাই ফ রামিনে ফকে বা পড়লে ইলিতুম কাদু কুয়েতে চে তং থুলো নাং নিলিতা কি থুরিগল নালিতুম কাদু কাবি ফান্তা দমে থাকমে কারদম জয় হিন্দ।